ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়? কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা, তাহলে কিন্তু একটা আলাদাই, বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ড রাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি, তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণে কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

radiobangla.com এ গোধুলি লগ্ন নিয়ে কথা হচ্ছে, এবং গোধুলি লগ্ন বলতে কিন্তু বিয়ের কথা আসে। আমি ঠিক সেই রকম লগ্নের কথা বলছি না, আমি সময় বা ক্ষণের কথা বলছি। বিকেলবেলা মানেই আমাদের কাছে যেমন আনন্দ, বিকেলবেলা মানে একটা রেস্টের সময়, বিকেলবেলা মানে একটা ব্রেক। আমার কাছে বিকেলবেলা যখন চলে যাচ্ছে যাচ্ছে, যখন সূর্যটা অস্ত চলে গেছে, আবার গিয়েও অস্ত যায়নি, মানে চারিদিকটা আলোময়, তখনও কিন্তু সন্ধ্যার যে অন্ধকার সেটা নামেনি। আর সেই সময়টা আমার কাছে ছিল একটা, সত্যি স্কুল থেকে এসে ও নিজের সব হোমওয়ার্ক করে বন্ধুরা মিলে পাড়ায় যে খেলতে যাওয়ার আনন্দ, মাঠে ঘাটে খেলতে যাওয়ার আনন্দ, সেটা কিন্তু গোধূলি বেলাতেই আমরা করে থাকি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গোধুলি বেলা নিয়ে কথা বলছি, এবং গোধুলি বেলা বলতে ম্যাজিক আওয়ার। কেন বলে বলুন তো ম্যাজিক আওয়ার? সত্যি ম্যাজিকের মতোই সব কিছু হয়ে যায়। এই যে গোধুলি বেলায় আকাশটা কি অপরূপ সুন্দর থাকে, যেই সময় আলোটা নিভছে নিভছে করছে, আবার আলোটা নেভে নেই, চারিদিকটায় রোদের সেই তেজটা নেই, কিন্তু সূর্যের ওই লাল আভাটা রয়ে গেছে। আর এই সময় যদি আপনি ফটো তুলতে চান, বা ফটো যেনি আপনার ফেস হয় বা আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সবাই ম্যাজিক আওয়ারটাকে চুজ করতেই চায়। এবং আমার মনে হয় নিজের থেকেও এই ম্যাজিক আওয়ারে নেচারের ছবি খুব ভালো ওঠে। এবং আমার মনে হয় যে গোধুলি বেলাটা না একটা লক্ষ্মী বেলা, কারণ অনেক পুরাণ মতে বা বাস্তু মতেও কিন্তু এই গোধুলি বেলাটাকে অনেকেই শুভ মনে করেন। যদি আমরা একটু গ্রামের দিকে চলে যাই, তাহলে কিন্তু এই সময় সন্ধে পড়ে যায়। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের বাড়িতে যে সন্ধে দেওয়ার বা সন্ধের যে আরতি করার প্রচলন হয়, সেটা কিন্তু এই গোধুলি বেলা থেকে শুরু হয়েছে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: কবি হবে।

0: হরিবল
1: তাতা থই কল্লল বৃত্তি বাসেরে বল
0: কখনো সে বদজম গদ্দ
1: কখনো বা মাইকেল কখনো শক্তিশেল
0: আধুনিক।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলায় এই .com-এ আজকে গোধূলি বেলা নিয়ে কথা বলছি এমন একটা পার্টিকুলার ক্ষণ বা সময়, যেই সময়টায় আমরা আনন্দ করতে ভালোবাসি। আমরা এক কাপ চায়ের সাথে সাথে খোশ মেজাতে আড্ডা দিতে পছন্দ করি। আবার ধরুন কখনো কখনো আমাদের মনে হয় যে ব্যস্ততার একটা শেষ বেলা, কারণ অফিস ফেরত সব যাত্রীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এই গোধূলি বেলায়। আবার ধরুন নস্টালজিয়াগুলো ভীষণভাবে আঁকড়ে জড়িয়ে থাকে এই গোধূলি বেলায়। আমার কাছে গোধূলি বেলা বলতে না অনেক কিছু, বিশেষ করে ছোটবেলার বেশ কিছু স্মৃতি বিজড়িত গোধূলি বেলা রয়েছে আমার কাছে। কিন্তু আপনার কাছে কি, আপনার কাছে কেন স্পেশাল? আর গোধূলি বেলা বলতেই আপনাকে যদি বলা হয় ওয়ান লাইনার কিছু বলতে, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই আমি অপেক্ষায় থাকবো আপনার আনসার শোনার জন্য, আপনার প্রতিক্রিয়া শোনার জন্য, এবং তার জন্য আড্ডায় থাকতেই হবে এবং ভালোবাসতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য কান্দরিয়ার আড্ডাকে, এবং পাশে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglanet.com। Yeah.

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। সৌম্যমিত্র শ্রী, তৃপ্তি মিত্র, কন্যা শাউলি মিত্র স্বনামধন্য মঞ্চে অভিনেত্রী এবং শাউলি মিত্রের নাট্য সংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন সৌম্যমিত্র। এবং তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হলো নবান্ন, দশচক্র, রক্তকরবী রাজা, কয়দি পাউস ইত্যাদি। তার রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং 1976 সালে নাটক ও সাহিত্যের বিশেষ অবদানের জন্য তাকে ম্যাক্সেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। আর আজ সেই দিন, আজকের এই দিনে তার প্রতি রেডিও বাংলানে ডট কমের শ্রদ্ধাঞ্জলি। তাকে নিয়ে কিছু কথা আমরা শুনবো আরও কিছু। শুনছেন রেডিও বাংলানে ডট কম গান মুসাফিরে আজ সৌম্যমিত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এখন আমাদের জন্য অপেক্ষা করছে গানগুলো, আমরা শুনি, তারপর ফিরে এসে আবারও তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব এগিয়ে চলবে। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আজকের এই শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে, গান মুসাফিরে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে শম্ভু মিত্র, বিশিষ্ট নাট্যকার, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো নাট্যাভিনয়ের সূত্রে চলচ্চিত্র জগতেও পা রেখেছিলেন শম্ভু মিত্র। খাজা আহমেদ আব্বাসের পরিচালনায় নির্মিত হিন্দি ছবি ধরতি কে লালের সহকারী পরিচালকও ছিলেন তিনি। অভিনয় করেছেন মানিক, শুভ বিবাহ, ৪২, কাঞ্চনরঙ্গ, পথিক, বউ ঠাকুরানির হাট। সেটা এছাড়াও অনেক চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। এবং অমিত মিত্রের সঙ্গে একদিন রাত্রে ও তার হিন্দি জাগতে রাহুর কাহিনী চিত্রনাট্য ও পরিচালনার কাজও করেছিলেন শম্ভু মিত্র। রাজ কাপুর প্রযোজিত অভিনীত জাগতে রাহু ছবিতে গ্রাফির সম্মানে ভূষিত হয়েছেন শম্ভু মিত্র। আর ভারতীয় গণনাট্য সঙ্ঘের ভাঙার পর শম্ভু মিত্র বিজন ভট্টাচার্যের মতো বিশিষ্ট বাংলা থিয়েটার ব্যক্তিত্ব 1948 সালে বৌরবি তৈরি করেন। আর একটি যৌগিক নাটক আঙ্গিকের জন্য দলটি নজরে আসে, এবং সেই যে সময়টা বৌরবির সঙ্গে একটি সংগ্রামের সময় ছিল, কারণ 1950 এবং 1958 সালের মধ্যে তারা একাধিক গুরুত্বপূর্ণ নাটক পরিচালনা করেন। 1951 সালে তারা সম্ভবত মঞ্চস্থ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায়। 1958 সালে তারা রবীন্দ্রনাথের আরেকটি সৃষ্টি রক্তকরবী মঞ্চস্থ করেন, পুতুল খেলায় 1958, যেটি ইপসেন ডলস হাউসে রূপান্তর ছিল। তাতে বহুরূপী একটি সংবেদনশীল সমসাময়িক বিষয়ে সাহসী পদক্ষেপটি নেন। আমরা ফিরব আবারও তার কথা নিয়ে, তাই কোথাও যাবে না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব।

দিলাম আবারও শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে আজকে রেডিও বাংলা নেট ডট কমে। আজ বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় সমুন্নতের জন্মদিন 22 আগস্ট। তো উলু খাগড়ার বিষয় ভাবনা সম্পর্কে বৌরূপীর একটা বক্তব্য আছে। উলু খাগড়া, যেটা 1950 সালে বৌরূপীর প্রথম নাট্য উৎসবে উলু খাগড়া পথিক ও সেনাতারের সঙ্গে মঞ্চস্থ হয়। উলু খাগড়া নাটকের শেষাংশ তার মঞ্চরূপে কিছুটা বদল হয়েছিল। একজন লোক যিনি এককালে খদ্দরের পলিটিক্স করতেন, কিন্তু তার লক্ষ্য ছিল গদি, এবং সেই গদি আহরণের জন্য যিনি প্রেমের ধাক্কা দিয়ে বিয়ে করেছিলেন একটি সরল মেয়েকে, যাকে তিনি সাধারণ মানুষ বলে উল্লেখ করে থাকেন। তো এবার আসি সেই কথা নিয়ে, কারণ সেই ভূতপর্ব সত্যাগ্রহী গদি আরুড় কর্তার বাড়ির সন্তান দুই ধরনের, এক সিনিক, ঠাট্টাবাজ। বর্তমানে এই যে ব্যাপারটা, সেটা কিন্তু কাঠামোর সমালোচক কিন্তু প্রতিপক্ষ নয়। আর দ্বিতীয় মেয়েটি, যে জানে যে সে নিজে বিরুদ্ধচারণের শক্তি রাখে না, তার আশ্রয় চাই অন্য শক্তির হাতের মধ্যে। এ তো গেল তাদের নিজেদের সমস্যা, কিন্তু তাদের মা, যে একদিন সরল বিশ্বাসে ভেবেছিল তাকে উদ্ধার করবে তার স্বামী, সেই স্বামীর হাত থেকে তাকে সেই সাধারণ লোককে উদ্ধার করবে কে? উলু খাগড়ার মধ্যে উদ্ধৃত বক্তব্যটি যথার্থই ব্যক্ত হয়েছে, এবং সাধারণ মানুষকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে লিবারেল যে ব্যাপারটা সামনে আসে, সেটা হচ্ছে এই ডেমোস্কস্কির ধ্বজাধারী এক শ্রেণীর মানুষ, যে প্রকৃতপক্ষে ওই সাধারণ মানুষদের উপর কর্তৃত্বের ডিরেক্টরি চালায়, তার একটি বাস্তব দৃষ্টান্ত ওই নাটকের দেবব্রত চরিত্রটি। এবং সাধারণ মানুষের মর্মান্তিক অসহায় রূপটি প্রকাশ পেয়েছে দেবব্রতর স্ত্রী করুণার ট্র্যাজিক পরিণতিতে। তো সৌম্যমিত্র রচিত এই নাটক সামাজিক বোধ যতটা জীবন্ত, নাট্য করার শক্তিও সৌন্দর্যে ততটা সুঠাম নয়। 1944-45 তিনি তার দ্বিতীয় নাটক একটি দৃশ্য, যেটা বলবো এরপরে কি হয়েছিল, সঙ্গে থাকুন, শোনাব, কোথাও যাবে না, ফিরে আসছি কয়েক গানের পর। আবারও আজকের এই বিশেষ একটা শ্রদ্ধাঞ্জলি বলব, এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা শুনছি শ্রদ্ধাঞ্জলি পর্ব সমুদ্রকে নিয়ে। আজ 22 আগস্ট তার জন্মদিন, আর সেই জন্মদিনেই চলছে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব। আমরা আবারও একটু এগিয়ে যাই। 1944-45 কথা একটু বললি, 1944-45 তিনি তার দ্বিতীয় নাটক একটি দৃশ্য নাটকটি রচনায় হাত দেন। নাটকটি অসম্পূর্ণ, সৌম্যমিত্রের ভাবনায় নাটকটি সম্পূর্ণ হতে আরও দুটি দৃশ্যের প্রয়োজন ছিল। তবে এই নাটকটির অসম্পূর্ণ রূপের মধ্যে এক ধরনের একটা সম্পূর্ণতা ছিল। একাঙ্ক নাটক হিসেবে একটি দৃশ্য উপস্থাপনার সুযোগ থাকায় গণনাট্য সংঘ থেকে 17ই ডিসেম্বর মিনার্ভায় গঙ্গাবত বসুর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয় এবং খ্যাতি অর্জন করে। তো এই নাটকের প্রধান চরিত্র নগেন কিন্তু বলে, আমি বিশ্বাস করি পৃথিবী থেকে সমস্ত কিছু ভালো এখনও ধুয়ে মুছে যায়নি, অন্তত এই বিশ্বাস নিয়েই আমি চেষ্টা করব ভালো করে বাঁচার, আমি সমস্ত কিছু ভেঙে চুরমার করে ফেলব, তার উপর নিঃশেষ হয়ে নতুন সংসার করব, বাঁচতে না পারি অন্তত বাঁচার চেষ্টা করে মরব। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কতটা প্রাসঙ্গিক বুঝতে পারছেন, কতটা সমসাময়িক, তাই এই সংলাপটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সৌম্যমিত্রের ঘূর্ণি নাটকটিও মঞ্চস্থ হয়নি। নাটকটি সম্ভবত প্রথম প্রকাশিত হয়েছিল একটি লিটল ম্যাগাজিন ধারাবাহিকের, তো পরে 1965 সালে 23 সংখ্যায় বহুরূপীতে মুদ্রিত হয়, গ্রন্থকালে প্রকাশিত 1373 সালে। এই নাটকে সমাজের গ্লানি, মনুষ্যত্বের অবমানন এবং হতাশা এক অন্ধকারের ঘনায়মান পরিবেশ জাগিয়ে তোলে। তবে এ নাটকের মুখ্য চরিত্র বিকাশের মধ্যে দিয়ে সমাজ, ইতিহাস, রাজনীতির নানা জিজ্ঞাসা ও বিচার প্রকট হয়ে ওঠে। আগের দুটি নাটকে রাজনীতির এই প্রাধান্য ছিল না, কিন্তু রাজনীতির ব্যক্তি ও সংস্থার অবস্থান সম্পর্কেও নাটকে প্রশ্ন ওঠে। সঙ্গে থাকুন, আবারও তার শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে শুনের ফিরে আসব, শুনবো আরও কিছু কথা। জুড়ে থাকুন আর শুনতে থাকুন এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব।

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর, আজ বছর দশক দীর্ঘশ্বাস করে ভর।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম আজকে রেডিও বাংলা নেট ডট কমের আজকের এই বিশেষ আড্ডা, শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে সৌম্যমিত্রের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি তার এই বিশেষ জন্মদিনে। তো আমরা আরেকটু শুনি, কারণ রবীন্দ্রনাথের পর এমন স্মরণীয় বাংলা নাটকের অন্য দৃষ্টান্ত মেলে না, কারণ নাট্য রচনার ক্ষেত্রে তিনি সত্যিই অদ্বিতীয়। মৌলিক নাটক রচনার প্রবল শক্তি থাকা সত্ত্বেও সৌম্যমিত্র নাট্যকার হিসেবে নিজের নামকে অত্যন্ত আড়ালে রাখতে চেয়েছেন। সৌম্যমিত্র নাটক লিখেছেন বিভিন্ন ছদ্মনামে, কিন্তু বিভিন্ন নির্দেশনায় তিনি স্বনামেই প্রকাশিত ছিলেন। কেনই ছদ্মনামে আড়াল? হয়তো নাট্য নির্দেশনার কাউকেই তিনি তার আত্মপরিচয়ের যথার্থ ক্ষেত্র মনে করতেন বলেই এমনটি হয়েছিল। আর এই মানসিকতা থেকেই শ্রী সঞ্জীব এই ছদ্মনামে 40-এর দশকের শুরুর দিকে তিনি তার প্রথম নাটক উলুখাগড়া লেখেন। তখনকার পাবলিক থিয়েটারে অভিনীত নাটকগুলির ঠেলে উলুখাগড়াগর বিষয় ও বিন্যাসে ছিল স্বতন্ত্র। 40-এর দশকের শুরুতে কলকাতার অন্য ধরনের নাটক লেখার সূত্রপাত হয়েছিল এবং তখনকার নব্য দৃষ্টিভঙ্গী উলুখাগড়ার মধ্যে স্পষ্ট হয়েছিল। তখন শিশির যুগের অবসান ঘটেছে পাবলিক থিয়েটার চর্চা অবক্ষয়। দেশকালের মধ্যে তখনকার ঘনায়মান আবর্ত পাবলিক থিয়েটারে প্রতিফলিত হচ্ছে না। আমরা বিভিন্ন দিক দিয়ে তার এই কাজকে দেখেছি, শুনেছি এবং এখনও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এতে অবশ্যই তার কাছে শুনতে পারবেন, এবং যদি এখনও না শুনে থাকেন অবশ্যই শুনুন। এমন কিছু কিছু কাজ আছে ইউটিউব সার্চ করে, গুগলে সার্চ করে আপনারা খুব সহজেই তাকে শুনতে পারবেন, তাকে জানতে পারবেন। জানাটা খুব দরকার। থিয়েটারের এমন একজন মানুষ যিনি আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা সমৃদ্ধ হয়েছি প্রতি মুহূর্তে, আজও এবং আগামীতেও হব, এরকম একজন মানুষের প্রতি আমাদের আবারও শ্রদ্ধাঞ্জলি পর্ব রেডিও বাংলা নেটওয়ার্ক কমে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য একটা বিষয় নিয়ে। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেটওয়ার্ক কম।

এই সমস্ত ক্লাসিক্যাল গানের সুর একমাত্র তার গলায় উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করতেন। তার কণ্ঠস্বর শুনলে আজও তৃপ্তি লাগে। শিল্পী বোধহয় এমনটাই হন তিনি, গীতা দত্ত, যিনি একটা সময় বাংলা এবং হিন্দি সিনেমায় রীতিমতন রাজ করে গেছেন। অবশ্যই এখনও তিনি রাজ করছেন, কারণ গান কখনো পুরনো হয় না, সুর কখনো হারায় না। আজ আড্ডা হবে সেই স্বনামধন্য শিল্পীকে নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, day.

নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, তার সুর এবং কণ্ঠস্বর সত্যি চাঁদের মতোই উজ্জ্বল আজও। আমরা হয়তো একটা সময় হারিয়ে যাব, কিন্তু হারাবে না এই সকল সুর। সত্যি পুরনো গানের মধ্যে কিন্তু একটা আলাদা মাধুর্য আছে এবং গীতা দত্তের গলায় একটা অদ্ভুত ম্যাজিক আছে। প্রত্যেকটা জেনারেশন তার গানকে কানেক্ট করতে পারে। আজ তাকে নিয়ে আড্ডা হচ্ছে আর আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একজন শিল্পী মাত্র 12 বছর বয়সে তার প্রথম গান গাওয়ার সুযোগ পান, এবং যেই সমস্ত মানুষেরা তাকে চুজ করেন তারাও স্বনামধন্য মানুষ। সেই সময় গীতা দত্ত মাত্র 2 লাইন গান গিয়েছিলেন, আর সেখানেই ফুটে উঠেছিল তার কৃতিত্ব। কতটা গান গেয়েছেন সেটার থেকেও কত সুন্দর গেয়েছেন সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, এবং রতনেই রতন চেনে সেটা আমরা জানি। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা বলছি স্বনামধন্য শিল্পী গীতা দত্তকে নিয়ে। বলাই বাহুল্য, যেই সময় তিনি গান গাইছেন এবং তার গান বিভিন্ন সিনেমায় ব্যবহার হচ্ছে, বাংলা সিনেমা হতে পারে, হিন্দি সিনেমা হতে পারে, সেই সময় সঙ্গীত জগতে স্বর্ণযুগ চলছিল। তাই যেন তাকে উদ্দেশ্য করে বলতে ইচ্ছেই হয়, আমি শুনেছি তোমারই গান। শুনতে থাকো ন্যানির সঙ্গে রং বেরং। ফিরছি একটা সুন্দর গানের বিরতির পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। বাংলা এবং হিন্দি গানের জগতে তিনি যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি গুজরাটি ছবিতেও নায়িকার ভূমিকা অভিনয় করেছিলেন। সচিন দেব বর্মন দো ভাই ছবিতে গীতা দত্তের কণ্ঠ প্রথম ফুটিয়ে তোলেন। তিনি অজস্র গান গেয়েছেন, বাংলা এবং হিন্দি সিনেমায় তিনি রীতিমতো রাজ করেছেন সেই সময়টায়, এবং তিনি এখনও রাজ করছেন কারণ তার সুর হারিয়ে যায়নি। জেনারেশন ওয়াইজ তার সুর আমাদের সঙ্গে কানেক্ট করছে রীতিমতো। সচিন দেব বর্মন তার কণ্ঠে বাঙালি টানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। সুর এমন এক জিনিস যা কখনো হারিয়ে যায় না, যেটা থেকে যায়। তবে হ্যাঁ, আজকের মতো সময়টা প্রায় শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কনকনে শীত, কুয়াশা ঘেরা সকাল, আর তখনই চাদর মুড়ি দিয়ে তার অপেক্ষা। মনে পড়ে তখনই সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধার কথা, যেই হাঁড়িতে এসে জড়ো হয় খেজুর গাছ থেকে টুপ টুপ করে রস, আর সেই রস থেকেই খেজুরের গুড় বা নলেন গুড়, যা বাঙালির রসনা তৃপ্তি করতে প্রতি বছর শীতে তার আবির্ভাব ঘটে। আর গ্রাম বাংলার ঘরে ঘরে সেই মিষ্টি নলেন গুড়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা বাঙালির মিষ্টি মুখ করার জন্য একেবারে প্রস্তুত। আর সেই গল্প নিয়ে আমরা আজ থাকবো আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো বাঙালির সেই প্রিয় মিষ্টি মুখের কথা নিয়ে। আর সেখানেই উঠে আসে নলেন গুড়ের কথা, যা বাঙালির ঘরে ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমরা সেই গল্পে ফিরছি, তবে এখন শুনবো গান। পরপর তিনটে গান শুনে পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাড়িতে গেস্ট এলে তাকে আমরা আপ্যায়ন করি মিষ্টি দিয়ে, আবার খাবার পরে শেষ পাতে চাই মিষ্টি, আবার কোনো শুভ অনুষ্ঠানেও মিষ্টি মুখ করাটা কিন্তু চাই। এই বাঙালির প্রিয় মিষ্টি মুখ, আর সেখানেই উঠে আসে নানা রকমের মিষ্টির কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা বাঙালির প্রিয় মিষ্টির কথা বলতে গিয়েই আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম নলেন গুড়ের কথা, কারণ শীতকাল এলেই এই গুড়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ বাঙালির বাড়িতে যে সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হয় তার মধ্যে কিন্তু গুড়ের ব্যবহারটা খুব বেশি রকমের হয়, তাই শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে খেজুর গুড়ের ব্যবহার কিন্তু আমরা দেখি। অন্যান্য সময় যদিও আমরা আখের গুড়ের ব্যবহারও দেখে থাকি, যেমন যখন আমরা মোয়া নাড়ু এই ধরনের যে মিষ্টিগুলো সেগুলো আমরা বানাতে দেখি তখন সাধারণত আখের গুড় ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা পিঠে পুলি পায়েস এই মিষ্টিগুলো বানাই তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় খেজুর গুড়ের, আর সেই খেজুর গুড় বা নলেন গুড় তার আবির্ভাব ঘটে এই শীতেই। আর এই পৌষ মাঘ এই সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে, তাই আমরা নলেন গুড়ের ব্যবহার খুব বেশি রকমের দেখতে পাই। সেই মিষ্টি মুখের গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে খাবারের মেনুতে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না, সেটা কোনো অনুষ্ঠান হোক বা নিজেরা বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখনও কিন্তু শেষ পাতে একটু মিষ্টি চাই। তাই এই মিষ্টি মুখ করার জন্য নানা রকমের মিষ্টি বাঙালি বাড়িতে মজুদ থাকে। আর সেই মিষ্টিগুলো যেমন দোকান থেকে কিনে আনা হয়, ঠিক তেমনই আবার বাড়িতেও কিন্তু মিষ্টি বানানো হয়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের তো কোনো উপায় নেই, তাই মিষ্টি যদি খেতেই হয় তখন বাড়িতে বানাতেই হয়। আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিষ্টির কথা বলছি সেখানে উঠে আসছে গুড়ের কথা, কারণ শীতকাল এলেই নলেন গুড়ের কথা কিন্তু বাঙালির অত্যন্ত সেই যে প্রিয় গুড় তার কথা কিন্তু বারবার মনে পড়ে। আর সেই জন্যই দেশের বাইরে থাকলেও খুঁজে বেড়ান সবাই কোথায় একটু এই খেজুরের গুড় পাওয়া যায়। অনেকেই চেষ্টা করেন দেশ থেকে যখন তারা আসেন তখন যাতে একটু গুড় নিয়ে আসতে পারেন, আর না হলে ওই ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোই ভরসা, সেখানে যদি একটু গুড় পাওয়া যায় আর তারপর সেই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মিষ্টি পদ। আর সেখান থেকেই আমাদের এই মিষ্টি মুখের যে ইচ্ছেটা বা মিষ্টি মুখ করার যে আমাদের প্রথাটা সেটা কিন্তু জারি থাকে, আমাদের এই আড্ডাও জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No.
8: Oi, hear that? It's water and cans.
9: And fix those drips and drops.
10: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

শীতকালে আবির্ভাব ঘটে নলেন গুড়ের, আর নলেন গুড় মানে নানা রকমের মিষ্টি পদ, আর সেখান থেকেই বাঙালির মিষ্টি মুখের কথা। সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে নলেন গুড়ের কথা। আর নলেন গুড় মানেই তো নানা রকমের পিঠে পুলি পায়েস, আর শুধু তাই কেন, এই নলেন গুড়ের সময় নলেন গুড়ের রসগোল্লা, সাধারণত রসগোল্লা সাদা রঙের হয়, কিন্তু গুড়ের রসগোল্লা একটু লালচে রঙের হয়, আর যার গায়ে লেগে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ, যা দেখলে জিভ এবং চোখে জল এসে যায়। শুধু গুড়ের রসগোল্লা কেন, গুড়ের সেই জল ভরা যেই সন্দেশে কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে নলেন গুড়, অথবা সেই গুড়ের মৌসুমি, কিংবা সেই গুড় মনোহরা, যে মিষ্টির কথাই বলুন না কেন সেই জিভে কিন্তু জল চলেই আসে। তবে ওই প্রবাসে থেকে সেই মিষ্টির কথা মনে করে করে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটু গুড়ের পায়েস, যা আমাদের রসনা তৃপ্ত করতে সাহায্য করে। আর সেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, সেই সব কিছু গল্পই রয়েছে আমাদের আজকের মিষ্টি মুখে। থাকবো আমাদের আজকের এই মিষ্টি মিষ্টি গল্প নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা থাকেই, আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে নলেন গুড়ের কথা। কারণ এই শীতকাল এলেই নলেন গুড় গ্রাম বাংলার ঘরে ঘরে মাঠে প্রান্তরে সেই যে মিষ্টি নতুন গুড়ের গন্ধ যেন ম ম করে। তাই দেশ থেকে বহু দূরে থাকলেও, প্রবাসে থেকেও সেই যে গন্ধ সব যেন মনে প্রাণে একেবারে ভরে রয়েছে। তাই এই সময় এলে ভীষণ মিস করতে হয় সেই সমস্ত মিষ্টি, সেই নলেন গুড়ের গন্ধ। তাই প্রবাসে থেকেও আমরা সেই নানা রকমের মিষ্টির স্বাদের কথা, মিষ্টির কথা অবশ্যই মনে করি, আর সেই সব গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। আর কথা বলতে বলতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
8: So come on, you lot, search Let's Save Water.
9: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com. Go.uk.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
7: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
6: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
8: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সালটা ছিল 1921-22। সেই সময় ওই পাঞ্জাব প্রদেশের কাছাকাছি অর্থাৎ উত্তর ভারতে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু কেউই ভাবেনি যে ব্যাপারটা এতটা গভীরতা অর্জন করবে। সেই সময় দয়ারাম সাহানি, যিনি কিনা সেই এক্সপেরিমেন্টের, সেই আর্কিওলজিক্যাল সার্ভের হেড ছিলেন, তিনি একটি জায়গায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ করছিলেন। করতে করতে তিনি কিছু উপাদান পান। পরবর্তীকালে সেই উপাদান টেস্টিং করার পরে প্রত্যেকের মুখের ভাষা পাল্টে যায়। ইনফ্যাক্ট অনেকের মুখের ভাষা থেকে কথাই বেরোনি। তার কারণ হচ্ছে যে অবজেক্টগুলো পাওয়া গিয়েছিল তার বয়স ছিল আনুমানিক 4,500 বছরের পুরনো। আর তখনই বোঝা যায় যে ভারতীয় সভ্যতা ঠিক কতটা পুরনো, কতটা প্রাচীন। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এতক্ষণ যে গল্পটা আপনাকে বললাম সেটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের সূচনা পর্বের কথা। তো 1921-22 খ্রিস্টাব্দে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে। কিন্তু তারপরে যত খনন কার্য হয়েছে ততই লোকজন অবাক হয়ে গিয়েছেন, এইরকম সুন্দর একটি শহর কি করে আজ থেকে 4,500 বছর আগে তৈরি করা হয়েছিল। এবং তারই সঙ্গে কিন্তু রয়ে গিয়েছে বেশ কিছু আনসলভড মিস্ট্রি এই হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো সেরকমই কিছু আনসলভড মিস্ট্রির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হরপ্পা সভ্যতা যখন খনন কার্য হচ্ছিল তখন দয়ারাম সাহানি কিছু লাল রঙের পাথরের টুকরো পান, অনেকটা ওই চকলেট কিউবের মতন দেখতে। আর সেখানেই কিন্তু দানা বেঁধে আছে একটি অমীমাংসিত রহস্য। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো তার মধ্যে এটা অন্যতম একটি রহস্য, যেটা হলো কিছু লাল রঙের পাথরের টুকরো, যেগুলো হরপ্পা সভ্যতার আপার লেভেলে পাওয়া গিয়েছিল। কিন্তু সেই লাল রঙের পাথরের টুকরোগুলোর ব্যবহারটা কোথায় ছিল সেটা কিন্তু সভ্যতার আর কোথাও কোনো রকম নিদর্শন মেলেনি। কিন্তু সেই পাথরগুলো হরপ্পা সভ্যতার সময়কারী, তাহলে সেগুলো কোন কাজে ব্যবহার হতো? এখানেই তো রহস্যটা দানা বেঁধে আছে। তো এরকম আরো অনেক রহস্য আছে হরপ্পা সভ্যতাকে নিয়ে, সেরকমই আরো একটি রহস্যের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় অনেক জিনিস পাওয়া গিয়েছিল, তার মধ্যে ছিল একটি নেকলেস। নেকলেসটা ছিল দুই ভাগে বিভক্ত, কিন্তু বোঝা যেত যে গোটাটাই একটাই নেকলেসের অংশ। কিন্তু যেখানে রহস্যটা দানা বেঁধে আছে সেটা হলো, হাজার চেষ্টার পরেও কিন্তু সেই নেকলেসটা জোড়া সম্ভব হয়নি। ইনফ্যাক্ট বর্তমান যুগে তার 3D ডাইমেনশন নিয়ে, তার 3D পিকচার নিয়ে সায়েন্টিস্টরা চেষ্টা করেছেন সেই নেকলেসকে যদি কোনো রকমে একদম কমপ্লিট লুকটা আনা যায়, কিন্তু তারাও এখনো পর্যন্ত সম্ভবপর হননি, অর্থাৎ সাকসেসফুল হননি। তাহলে এই নেকলেসটা ঠিক কিভাবে কমপ্লিট হয়েছিল সেটা নিয়েও কিন্তু রহস্যের পাহাড় জমে আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: যে কথা বলছিলাম যে হরপ্পা সভ্যতায় অনেক ধরনের জিনিস পাওয়া গেছে, তার মধ্যে কিছু মূর্তিও পাওয়া গিয়েছিল। কিন্তু তার মধ্যে এমন কিছু মূর্তি ছিল যেগুলোকে ঘিরে এখনো পর্যন্ত রহস্য দানা বেঁধে আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রির কথা। তো যে কথা বলছিলাম যে কিছু মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল এবং সেখানে দেখা গেছে যে কিছু মূর্তির মাথায় অনেকটা মুকুট জাতীয় জিনিস রয়েছে, কিন্তু সেই মুকুট জাতীয় জিনিসটা ঠিক কি, কোনো হেড ড্রেস, সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত রহস্যের কোনো জট ছাড়েনি। তার কারণ হরপ্পা সভ্যতায় মানুষজন যে মুকুট ব্যবহার করতেন না এ কথা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই হেড ড্রেসগুলো ঠিক কি, সেই নিয়েও কিন্তু অজস্র রহস্য দানা বেঁধে আছে। তো এরকমই আরো অনেক রহস্যের কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করতে থাকবো আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: মন্দ ভালোয় দিশেহারা, এক রোখা দিন লাগাম ছাড়া রুটিন ছোটায়, রাস্তা ছোটে হাজার দিকে, শহর জোড়া এই ট্রাফিকের ছুটি কোথায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট.কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় একদম শহরের মাঝামাঝি বালির ওপর তৈরি করা একটা বিশাল এইচ শেপ ডিশ পাওয়া গিয়েছে, মানে অনেকটা ওই ওয়াইন গ্লাসের মতন, কিন্তু ওপরটা অতটা গোল নয়, একদম ফ্ল্যাট। এখন সেই যে বিশাল স্ট্রাকচারটি, তার মাঝখানে কিন্তু একটা ছিদ্র ছিল। এখন সেই ব্যাপারটা কেন ছিল, এই নিয়ে অনেকেই অনেক স্পেকুলেট করেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিক উত্তর পাওয়া সম্ভবপর হয়নি। তো এরকমই আরও অনেক রহস্য দানা বেঁধে আছে হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমি হারানো সুরের আড্ডার আসরে গৌরব আপনার সঙ্গে জুড়ে দিয়েছি এরকমই কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে আড্ডা, এই আমাদের হারানো সুরের আড্ডার আসরে হরপ্পা রহস্যকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সভ্যতায় কিন্তু বেশ কিছু সিল পাওয়া গিয়েছে, অর্থাৎ গালার ওপর যে সিল ব্যবহার করা হয়, এবং সেখানে কিছু জন্তু জানোয়ারের ছবি আছে যেগুলোকে আমরা প্রায় প্রত্যেকটাকেই চিনি। আগে হ্যাঁ, প্রায় প্রত্যেকটাকে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে সিলে ব্যবহৃত কিছু ছবি, যার মধ্যে এমন কিছু জন্তু জানোয়ার আছে যাদের কিনা এখন দেখাই পাওয়া যায় না। ইনফ্যাক্ট সেগুলো আমরা মিথ হিসেবে ধরে নিয়েছি, যেমন ধরুন ইউনিকর্ন। এরকম ইউনিকর্নের কিন্তু বেশ কিছু ছবি পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সিলে খোদাই করা অবস্থায়, আর সেখানেই রহস্যটা দানা বেঁধে আছে। তাহলে কি তৎকালীন যুগে ইউনিকর্নের উপস্থিতি ছিল, নাকি পুরোটাই কাল্পনিক? সেই নিয়েও কিন্তু অনেক রহস্য, অনেক কথা, অনেক গল্প আছে। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু রহস্যজনক ঘটনা এই হরপ্পা সভ্যতাকে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।

হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম একটি বিশাল শহর হল মহেঞ্জোদারো। কিন্তু এই মহেঞ্জোদারো নামটিকে নিয়েও কিন্তু বেশ রহস্য দানা বেঁধে রয়েছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মহেঞ্জোদারো এই যে শহরটি অত্যন্ত গোছানো সুন্দর এবং বেশ বড় একটি শহর, কিন্তু সেই মহেঞ্জোদারো নামটির মানে হলো মৃতের স্তূপ। আগে হ্যাঁ, মৃতের স্তূপ, একটা কথা ভাবুন তো, এত বড় একটি শহর, এত বড় একটি গোছানো শহর, আধুনিক শহর, সেই শহরের নাম মৃতের স্তূপ কি করে হতে পারে, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম যুক্তিযুক্ত অ্যান্সার পাওয়া যায়নি। তো এরকমই আরো অনেক ঘটনা আছে যারও কোনো যুক্তিযুক্ত অ্যান্সার পাওয়া যায়নি। সেরকমই আরও একটি ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ব্রেকের আগে আপনার সঙ্গে শেয়ার করছিলাম মহেঞ্জোদারো নামটিকে নিয়ে যে রহস্য আছে তার কথা, আর এখন আপনার সঙ্গে শেয়ার করব মহেঞ্জোদারোতেই অবস্থিত এমন কিছু জিনিসের কথা যেগুলোর রহস্য এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো এখনো পর্যন্ত রহস্যই রয়েছে। তার মধ্যে মহেঞ্জোদারোতে অবস্থিত কিছু প্যারালাল হল রয়েছে, আর হ্যাঁ বিশাল বিশাল হল যেগুলো কিনা প্যারালালই অবস্থিত। কিন্তু সেই হলগুলো এইভাবে তৈরি করা হয়েছিল কেন? কোনো ফাংশন হতো সেখানে, কি হতো, কেনই বা এরকম সুবিশাল হল তৈরি করা হয়েছিল? তাও একটি নয়, অনেকগুলি, আর সেগুলো প্যারালালি অবস্থিত ছিল। সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায় না, যদি উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো রেডিও বাংলানেট ডট কম এরকমই কিছু রহস্যজনক ঘটনা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে ঘিরে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আইসক্রিম খান? কোন ধরনের আইসক্রিম খেতে ভাল লাগে? আমার কিন্তু কোন মানে ওই কোন টাইপের বিস্কিট থাকে না, তার উপর যে আইসক্রিম বলগুলো থাকে সেগুলো খেতে খুব ভালো লাগে। ভাবছেন তো এই কথা কেন বলছি? তার কারণ আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রির কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর একটু আগে যে আইসক্রিমের ওই কোণের কথা বলছিলাম, তার সঙ্গে একদম এক রকম দেখতে বেশ কিছু কোণ পাওয়া গেছে জানেন, হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায়, পাথরের তৈরি, একদম সেম যেরকম আইসক্রিমের কোণ থাকে। কিন্তু প্রবলেমটা হলো যে সেই কোণগুলো ঠিক কোন কাজে ব্যবহৃত হতো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লুই পাওয়া যায়নি। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে হরপ্পা রহস্যকে নিয়ে, অর্থাৎ হরপ্পা সভ্যতার এরকম বেশ কিছু রহস্য আছে যেগুলো কিনা এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো সেরকমই কিছু রহস্যজনক কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

অনেকটা দেখতে বিস্কিটের মতো বা কুকিজের মতোও বলতে পারেন, কিন্তু তৈরি ছিল পাথরের। আর সেগুলো রাখতেন সেই সমস্ত মানুষরা যারা কিনা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায় এসেছেন, অর্থাৎ বাইরে থেকে এসেছেন। এবার আপনি ভাবতে পারেন যে এগুলো ঠিক কি, সেই নিয়ে কিন্তু একটু রহস্য দানা বেঁধেই আছে। অনেকে মনে করেন যে এগুলো অ্যাকচুয়ালি প্রাচীন যুগের পাসপোর্ট। আগে হ্যাঁ, মানে যারা বাইরে থেকে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায় আসতেন তাদেরকে এই বিস্কিট শেপের বা কুকিজ শেপের পাথরগুলো দেওয়া হতো, যার মধ্যে খোদাই থাকতো কিছু ইনস্ক্রিপ্ট। এবং অনেকেই মনে করেন যে এগুলো অ্যাকচুয়ালি প্রাচীন যুগের পাসপোর্ট, যদিও সেই নিয়েও কিন্তু রহস্য যথেষ্ট পরিমাণেই দানা বেঁধে রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি ছিল হরপ্পা রহস্যকে নিয়ে। অর্থাৎ হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, বেশ কিছু এভিডেন্স পাওয়া গেছে যেগুলো কিনা অনেক রহস্যজনক পরিস্থিতির জন্ম দিয়েছে। সেই রহস্য, সেই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টা

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: টুপুর বৃষ্টি ঝড়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
1: www.gharajaparadesi.labdesi.in।
3: বাংলির অন্যতম ঠিকানা।

নমস্কার বন্ধু, ফিরে এলাম আমি শুভায়ন। ঠিক এক সপ্তাহ পর শনিবার যেমনভাবে আমাদের আড্ডার আসর বসে, ঠিক আজকেও বসবে। তবে আজকের আড্ডা হবে একটু অন্য রকম। আজ আমরা স্মরণ করব এমন দুই শিল্পীকে, যারা দুই ভিন্ন মঞ্চের মানুষ হয়েও এক অদ্ভুত সেতুবন্ধনে যুক্ত। একজন তার কণ্ঠে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ের একেবারে গভীরে, আর আরেকজন মঞ্চে দাঁড়িয়ে বাংলা নাটককে শিখিয়েছিলেন আধুনিকতার নতুন পথ। একজন শ্রী দেবব্রত বিশ্বাস, অন্যজন শ্রী শম্ভু মিত্র। মজার ব্যাপার হলো দুজনেরই জন্মদিন আজ, অর্থাৎ 22শে আগস্ট। একদিকে জর্জদার দরাজ, গভীর ব্যক্তিত্বময় কণ্ঠ, অন্যদিকে শম্ভু মিত্রের অনবদ্য উচ্চারণ, সংলাপ বলার জাদু আর নাট্যচিন্তার দিগন্ত। শুরুতেই শুনে নেওয়া যাক কিছু গান যা আজও স্বাধীনতা, সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। ওই যে, যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: কোনদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আর এক আশার, সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে।

0: হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় শ্রোতা বন্ধু, দেবব্রত বিশ্বাসকে আমরা অনেকেই চিনি জর্জদা নামে, কিন্তু এই জর্জদা নামটার মধ্যেও লুকিয়ে আছে একটা ইতিহাস। 1911 সালে তার জন্ম। সেই সময় ভারতবর্ষে কিং জর্জ দি ফাইভ, তাকে ঘিরে এক বিশেষ ঐতিহাসিক আবহ তৈরি হয়েছিল। সেই সূত্রে এই পরিবার ও পরিচিত মহলে দেবব্রত বিশ্বাসের ডাকনাম হয়ে ওঠে জর্জ, আর পরে বাংলা সংস্কৃতির মানুষ তাকে আপন করে ডাকতে শুরু করেন জর্জদা বলে। কিন্তু নামের থেকেও বড় হয়ে উঠেছিল তার কণ্ঠ। একটা কথা প্রায়ই বলা হয়, জর্জদা রবীন্দ্রসঙ্গীত গাইতেন না, তিনি যেন রবীন্দ্রনাথের শব্দের ভিতর ঢুকে পড়তেন। গানে স্থায়ী, অন্তরা, তাল, লয় সব কিছুর ওপরে তার কাছে সবচেয়ে বড় হয়ে উঠত শব্দের আত্মা। তুমি রবে নীরবে হৃদয় মম, যখন তার কণ্ঠে আসে তখন সেটা শুধু প্রেমের গান থাকে কি, সেটা হয়ে ওঠে অনুপস্থিতির ভেতর উপস্থিতির অনুভব। আর পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, ভোলা তো যায় না যখন শোনা যায় তার গলায়, হয়ে ওঠে স্মৃতির দরজায় খুলে যাওয়ার এক চাবি। শুনে নেওয়া যাক সেই অপূর্ব দুই গান, একটি গান যেখানে রবীন্দ্রনাথের শব্দ আর দেবব্রত বিশ্বাসের ব্যাখ্যা মিলেমিশে হয়ে গেছে এক একাকার অপরূপ নীরবতা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে RadioBanglaNet.com-এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন RadioBanglaNet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেবব্রত বিশ্বাসের শিল্পজীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়ের একটি ছিল রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনার ধরন। তিনি প্রচলিত ছাঁচে গানকে আটকে রাখতেন না, তিনি চাননি। ইনফ্যাক্ট গান তার কাছে ছিল অনুভবের স্বাধীনতার মতন। তিনি রবীন্দ্রসঙ্গীতে শুধু স্বরলিপির আনুগত্য খুঁজতেন তা নয়, খুঁজতেন কথার ভিতর নাটক, নিঃশ্বাস, বিরতি, ব্যথা আর মানুষের গভীরতম একাকিত্ব। ষাটের দশকে তার গাওয়ার ধরন, লয়, ব্যবহারের স্বাধীনতা এবং পশ্চিমী বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তার পরিবেশনে স্প্যানিশ গিটার, স্যাক্সোফোন, ক্লারিনেট, পিয়ানো, সেলোর মতন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল যা সেই সময় প্রচলিত রবীন্দ্রসঙ্গীতের ভাবনা চিন্তার বাইরে ছিল। কিন্তু এটাই তো শিল্পের সৌন্দর্য, যে শিল্পী সময়কে প্রশ্ন করতে পারেন না তিনি পথও দেখাতে পারেন না। জর্জ দা সেই প্রশ্নটাই করেছিলেন। তিনি যেন বলেছিলেন, রবীন্দ্রনাথকে মিউজিয়ামে আটকালে চলবে না, রবীন্দ্রনাথকে মানুষের বুকের ভেতর বর্তমান সময়ে নিঃশ্বাসের সঙ্গে বাঁচতে হবে, বাঁচাতে হবে। তাই আকাশ ভরা সূর্যতারা তার গলায় শুনলে মনে হয় মানুষ নিজের ক্ষুদ্রতাকে মেনে নিয়েও মহাবিশ্বের সঙ্গে কথা বলে উঠেছে। আর যে রাতে মোর দুয়ারগুলি, যেন হয়ে ওঠে এক অন্তহীন অপেক্ষার রাত। চলুন শুনে নি সেই কণ্ঠ যেখানে সুরের সঙ্গে ছিল প্রতিবাদ আর প্রতিবাদের ভিতরেও ছিল গভীর ভালোবাসা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট.কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক।

0: এবার আসি 22শে অগস্টের আর এক মহিরুহের কাছে, শ্রী শম্ভু মিত্র, যিনি বাংলা থিয়েটারকে শুধু অভিনয়ের জায়গায় রাখেননি, তিনি এক করে তুলেছিলেন চিন্তার মঞ্চ, সমাজের আয়না, মানুষের আত্মপরিচয়ের প্রশ্ন। তিনি অভিনেতা, পরিচালক, নাট্যকার, আবৃত্তিকার আর বাংলা নাট্যজগতের অনন্ত অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। বাংলা মঞ্চে তার আগমন যেন এক নতুন উচ্চারণের জন্ম দিয়েছিল। আগে যেখানে নাটক অনেক সময় সংলাপের বাহুল্যে অতি নাটকীয় ভঙ্গিতে আটকে থাকত, সেখানে শম্ভু মিত্র নিয়ে এলেন সংযম, শুদ্ধ উচ্চারণ, মঞ্চ শৃঙ্খলা, আলো অন্ধকারের ব্যবহার এবং চরিত্রের মনস্তত্ত্ব। তিনি সংলাপ বলতেন না, সংলাপকে বাঁচিয়ে তুলতেন। তার কণ্ঠে শব্দের ওজন ছিল, বিরতিরও মানে ছিল, চুপ করে দাঁড়িয়ে থাকাও যেন হয়ে উঠত এক নাটকীয় ভাষা। বাংলা নাটকের ইতিহাসে তার নাম শুধু একজন অভিনেতা হিসেবে নয়, তিনি একজন ক্রিয়েটিভ থিয়েটার থিঙ্কার হিসেবে তার নাম লেখা হয়েছিল। যারা মঞ্চে আলো দেখেছেন, যারা জানেন, তারা আলো যতটা দৃশ্যমান করে অন্ধকারটাও ততটাই গভীর করে দেখতে জানেন। শম্ভু মিত্র সেই অন্ধকারের ভাষাও জানতেন। চলুন এবার সঙ্গীতে একটু ভিজে নেওয়া যাক, কারণ রবীন্দ্রনাথ, দেবব্রত বিশ্বাস, শম্ভু মিত্র এই তিন ধারাই কোথাও না কোথাও মানুষের অন্তরলোক ছুঁয়ে যায়।
1: দরজা জানলা ভেজাও যত না, আকাশই তোমায় খুঁজবে, পাল্লা সারসি ফাটলে ফুটোয় কত কাঁথাকানি গুঁজবে, আকাশ তোমায় খুঁজবে। উকি দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে, যেখানে কেন রওনা হও না ঘরই নিজের ফিরবে, তেপান্তরে ও হারাতে চাইলে সেই দেয়ালেই ঘিরবে, ছাদে ঢাকা দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, হেসেলে গোয়ালে আসরে বাসরে এ মামুলি ছক কে ছিঁড়বে, নিরুদ্দেশের পাল তুলে তবু নিজেরই সীমায় দুলবে, যেখানে কেন উদাও হও না প্রাণ তার বেড়া তুলবে, বেড়া দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, ছাড়া পেতে ছোট যেখানে খুঁটির বাঁধন কি করে খুলবে, আর যে ঘাটি কেন নোঙর ফেলো না সাগর তবুও ডাকবে, তরি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হওয়া ডালে লাগবে, নাড়া দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, ফসলের জল ঢালে যে সে মেঘি মোহমুদগর হাঁকবে, সাগর তোমাকে ডাকবে, আকাশ তোমাকে খুঁজবে, উঁকি দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় বন্ধুদের কাছে একটা প্রশ্ন, শিল্প কি শুধু মঞ্চে থাকে, শুধু গানের আসরে, নাকি প্রকৃত শিল্প মানুষের জীবনে মিশে থাকে? মানুষের দুঃখ, ক্ষুধা, যন্ত্রণা, প্রতিবাদ, স্বপ্ন সব কিছু বহন করে এই শিল্প। শম্ভু মিত্রের শিল্প জীবনে IPTA অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1943 সালে তিনি IPTA এর সঙ্গে যুক্ত হন এবং 1944 সালে বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকের মঞ্চায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই নাটক বাংলা থিয়েটারে প্রচলিত ধারাকে বদলে দিয়েছিল। নবান্ন শুধু নাটক ছিল না, এটা ছিল বাংলার দুর্ভিক্ষ, মানুষের যন্ত্রণা, বেঁচে থাকা সংগ্রাম এবং সমাজের বিবেককে নাড়া দেওয়া এক আর্তনাদ। যেমন দেবব্রত বিশ্বাস সঙ্গীতকে বা রবীন্দ্রসঙ্গীতকে অভিজাত আসর থেকে টেনে এনে মানুষের ভিতরে ব্যক্তিগত স্তরে পৌঁছে দিয়েছিলেন, তেমনই শম্ভুমিত্র নাটককে মঞ্চের কাঠামো থেকে বীর করে এনে সমাজের প্রাণের সঙ্গে যুক্ত করেছিলেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সৌম্যমিত্র নামের সঙ্গে যে শব্দটি চিরকাল যুক্ত থাকবে সেটি হচ্ছে বহুরূপী। 1948 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন বহুরূপী নাট্যদল। এই দল বাংলা গ্রুপ থিয়েটার জগতে নতুন ভাষা, নতুন কাঠামো এবং নতুন মর্যাদা এনেছিল। বহুরূপী শুধু একটি নাট্যদল ছিল না, এটি ছিল এক শিল্প দর্শন। নাটককে দলগত সাধনা হিসেবে দেখা, অভিনেতা চরিত্রের গভীরে কীভাবে ঢুকতে পারে, মঞ্চসজ্জা, আলো, শব্দ, গতি সব কিছুকে একসঙ্গে ভাবা। বহুরূপীর মঞ্চেও হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের রক্তকরবী বিসর্জন, রাজা চারোধ্যায়ের মঞ্চস্থল। 1954 সালে সৌম্যমিত্রের নির্দেশনায় বহুরূপীর রক্তকরবী মঞ্চায়ন বাংলা নাট্য ইতিহাসের এক ল্যান্ডমার্ক প্রোডাকশন হিসেবে পরিচিত। আর এখানে একটা সুন্দর মিল আছে, রবীন্দ্রনাথের গানকে নিয়ে নতুন করে ব্যাখ্যা করেছিলেন দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রনাথকে মঞ্চে নতুন করে প্রাণ দিয়েছিলেন সৌম্যমিত্র। একজন আকাশভরা সূর্যতারা গেয়ে মানুষকে মহাবিশ্বের দিকে তাকাতে শিখিয়েছিলেন, অন্যদিকে রক্তকরবীর নন্দিনীকে মঞ্চে দাঁড় করিয়ে ক্ষমতার অন্ধকারের সামনে মানুষের মুক্তির স্বর তুলেছেন। এই যেন দুই ভিন্ন দরজা দিয়ে একই ঘরে প্রবেশ। ঘরটির নাম রবীন্দ্রনাথের মানবতাবাদ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। ঠিকানা

রক্তকরবী বাংলা নাট্য দর্শনের এক বিরাট জায়গা। এই নাটকে আছে ক্ষমতা, শ্রম, শোষণ, ভক্তি, ভয়, মুক্তি এবং মানুষের আত্মার ডাক। কিন্তু রক্তকরবীকে মঞ্চে জীবন্ত করে তোলা সহজ কাজ ছিল না, কারণ এটি শুধু গল্প নয়, এটি প্রতীকের নাটক, দর্শনের নাটক, কবিতার নাটক। শুভমিত্র সেই কঠিন জায়গাটাই, সেই কাজটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি বুঝেছিলেন রবীন্দ্রনাথকে মঞ্চে আনতে শুধু সংলাপ বললেই হবে না, তার ভাবনাকে দৃশ্যমান করে তুলতে হবে। মঞ্চের অন্ধকার, আলো, চরিত্রের চলন, শব্দের উচ্চারণ, বিরতির পরিমাপ, সব কিছু তৈরি করতে হবে এমনভাবে যা এনে দেবে এক নতুন অভিজ্ঞতা। শুভমিত্রের রক্তকরবী মঞ্চায়ন হয় 1954 সালে, বহুরূপীর অন্যতম শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে। ভাবুন তো, একদিকে জর্জদা যখন রবীন্দ্রসঙ্গীতের প্রতিটি শব্দে ব্যক্তিগত আরতি, গভীরতা আর স্বাধীন ব্যাখ্যা এনে দেন, অন্যদিকে শুভমিত্রের রবীন্দ্রনাথের নাটককে মঞ্চে এনে জীবন্ত মানুষের লড়াই পরিণত করেন। এখানেই দুই শিল্পীর মিল। শিল্পীর প্রতি শ্রদ্ধা মানে তাকে শুধু মেনে নেওয়া নয়, তাকে নিজের সময় নতুন করে জাগিয়ে তোলা, এটাই তো সত্যিকারের শ্রদ্ধা। তারা রবীন্দ্রনাথকে নিজেদের শিল্পসত্তার ভিতর দিয়ে নতুন করে আবিষ্কার করেছেন।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমি মাটি হেঁটে হেঁটে মানুষের মুক্তির বিপন্ন পায়, আমি মাটি হেঁটে হেঁটে মানুষের মুক্তির বিপন্ন পায়, আমার রক্ত ধরে ভেসে ভেসে বন্দরে সব মোর বন্দরে গৌরে সুপায়, আমার রক্ত ধরে ভেসে ভেসে বন্দরে।

0: শম্ভু মিত্রের কথা বলবো, শাওলি মিত্রের কথা বলবোই না, তাহলে তো গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। তৃপ্তি মিত্র ছিলেন বাংলা থিয়েটারের নিজস্ব মহিমায় উজ্জ্বল এক নাম। তিনি শুধু শম্ভু মিত্রের সহধর্মিনী নন, তিনি ছিলেন শিল্পযাত্রার সহযাত্রী। তাঁদের কন্যা শাওলি মিত্র নাট্যজগতের একজন বিরাট ব্যক্তিত্ব, একজন সাধিকা, অভিনেত্রী, নির্দেশকও বটে। প্রায়ই আমরা বড় শিল্পীদের একা দেখি, কিন্তু শিল্পের পেছনে এক পরিবেশ, এক পরিবার, এক সহযাত্রা, এক মনোনিবেশ, এক সমবেত সাধনা রয়েছে, আমরা দেখতে পাই না। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের শিল্পজীবন সেই অর্থে বাংলা নাটকের ইতিহাসে এক যুগল অধ্যায়। তারা মঞ্চকে শুধু পেশা করেননি, জীবন বানিয়েছিলেন। এখানেই জর্জদার সঙ্গে তাদের এক অদ্ভুত মিল আছে। জর্জদার জীবনেও ছিল একরোখা শিল্প সাধনা, স্বীকৃতি, বিতর্ক, বাধা, অসুস্থতা, সব কিছুর মাঝেও তিনি নিজের কণ্ঠকে বদলাননি, বদলাতে দেননি, সেই সত্তাকে ধরে রেখেছেন। শম্ভু মিত্র নিজের নাট্যদর্শনের সঙ্গে আপোষ করেননি। তাদের দুজনের কাছ থেকে আমরা শিখি, শিল্পী হওয়া শুধু প্রতিভাবান হওয়া নয়, শিল্পী হওয়া মানে নিজের বিশ্বাসের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, দাঁড়াতে পারা। যখনই সবাই বলে এভাবে হবে না, এভাবে নয়, তখনই নিজের ভিতরের কণ্ঠকে শুনতে পারা, আর সেই কারণেই তারা আজও প্রাসঙ্গিক।
1: আবার বছর 20 পরে তার সাথে দেখা হয়, যদি আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাই ক ধান খেতে আর ব্যস্ততা, নাই ক আর হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20-20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20-20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আচ্ছা বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করছি, যত আজকের পর্বে আমরা এগোচ্ছি ততই বুঝতে পারছি দেবব্রত বিশ্বাস আর সম্ভমিত্রকে আলাদা করে দেখা যায় ঠিকই, কিন্তু তাদের শিল্পচিন্তার ভিতরে রয়েছে এক আশ্চর্য মিল। দেবব্রত বিশ্বাসের গানে নাটক ছিল, আর সম্ভমিত্রের নাটকে গান ছিল না হয়তো, কিন্তু ছিল সুর, ছন্দ, উচ্চারণের সঙ্গীত। জর্জদা যখন গান গাইতেন, তিনি শুধু সুর ধরতেন না, তিনি শব্দের আবেগ, বাক্যের বাঁক, নিঃশ্বাসের লয় সব কিছু নিয়ে তৈরি করতেন এক নাটকীয় পরিবেশ। আর সম্ভমিত্র যখন সংলাপ বলতেন, সেখানে শুধু উচ্চারণ থাকতো না, থাকতো তাল, মাপ, ওঠানামা, বিরতি, মডিউলেশন যেটাকে বলে, বা প্রায় সঙ্গীতের মতনই একটা বিশেষ ইমোশন। এই জন্যেই বলা যায় একজন ছিলেন কণ্ঠের নাট্যকার আর একজন ছিলেন নাটকের কণ্ঠশিল্পী। দুজনেই বাংলা সংস্কৃতিকে শিখিয়েছিলেন, শুধু সুন্দর করে বলা বা গাওয়ায় যথেষ্ট নয়, সত্যি করে শিল্পের লাগে ব্যাখ্যা, লাগে ভিতরের আগুন, লাগে নিজের সময়ের সঙ্গে কথা বলার সাহস।
1: মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো, একগুচি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে, দাহিন অলোকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে, বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিই খোঁটা, আমারই দোয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আর একটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই, একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণবরণ আমেন গোটা কত, গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আসা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা, উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও, যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা, এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে, মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গাধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরিয়াছে দূরে শাড়ি, কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা শ্বেত করবীর গুচ্ছ কর্ণ মূলে, পিছন হইতে দেখেনু কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছো ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি, আজ এই চিঠি লিখিছে তো সেই কবি গধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি শব্দটি নেই ঘড়ি টিক টিক করে, ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছ ভাবিব না তা শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি, মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া, এ চিঠির নেই জবাব দেবার দায় আপাতত এটা দেরাজে দিলেন রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত কাকনের রিন রিন, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বন্ধুরা, আজকের আড্ডা জাংশনের এই বিশেষ পর্ব শেষ করার আগে মনে হয় একটু ভেবে দেখা দরকার, 22শে আগস্ট কেন এত বিশেষ। কারণ এই দিনে জন্ম নিয়েছিলেন দুই মানুষ যারা বাংলা সংস্কৃতির দুই ভিন্ন ভুবনকে বদলে দিয়েছিলেন। একজন দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীতকে যিনি শুধু গান হিসেবে রাখেননি, তিনি তাকে করেছেন ব্যক্তিগত, মানবিক, নাটকীয়, গভীর এবং কখনো কখনো বিদ্রোহী। আর একজন শম্ভু মিত্র, বাংলা নাটককে তিনি শুধু গল্প বলার মাধ্যম রাখেননি, তিনি তাকে বানিয়েছিলেন চিন্তার মঞ্চ, সময়ের প্রশ্ন, মানুষের আত্মসমর্পণ, আত্মসম্মানের উচ্চারণের মঞ্চ। শম্ভু মিত্র সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, পদ্মভূষণ সহ বহু সম্মানে সম্মানিত হয়েছিল। এই দুই শিল্পী, এই দুই কিংবদন্তি আমাদের শিখিয়েছেন শিল্প কখনো শুধু বিনোদন নয়, শিল্প স্মৃতি, শিল্প প্রতিবাদ, শিল্প প্রশ্ন, শিল্প ভরসা, আর সবচেয়ে বড় কথা, শিল্প মানুষের ভিতরের মানুষটাকে জাগিয়ে তোলার শক্তি। আজ দেবব্রত বিশ্বাস ও শম্ভু মিত্রকে জানাই আড্ডা জাংশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। যতদিন বাংলা গান থাকবে, যতদিন বাংলা মঞ্চ থাকবে, যতদিন রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কারের চেষ্টা থাকবে, ততদিন জর্জ বিশ্বাস ও শম্ভু মিত্র আমাদের সঙ্গে থাকবেন, কখনো সুরে, কখনো সংলাপে, কখনো আলোয়ে, কখনো অন্ধকারের ভেতরে ভেসে থাকা এক গভীর কণ্ঠে, কখনো আড্ডা জাংশনে রেডিও বাংলা .com-এ। আমি শুভায়ন আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, গান শুনুন, নাটক দেখুন, আর শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন নিজের ভিতরে।

কিছু সুবিও প্রিয়ার দু চোখে স্বপ্নে দামাল শিশুর আলো ছায়া হাসি কান্নার কিছু সুবিও প্রিয়ার দু চোখে স্বপ্নে দামাল শিশুর আলো।

সালটা ছিল 1921-22। সেই সময় ওই পাঞ্জাব প্রদেশের কাছাকাছি অর্থাৎ উত্তর ভারতে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু কেউই ভাবেনি যে ব্যাপারটা এতটা গভীরতা অর্জন করবে। সেই সময় দয়ারাম সাহানি, যিনি কিনা সেই এক্সপেরিমেন্টের, সেই আর্কিওলজিক্যাল সার্ভের হেড ছিলেন, তিনি একটি জায়গায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ করছিলেন। করতে করতে তিনি কিছু উপাদান পান। পরবর্তীকালে সেই উপাদান টেস্টিং করার পরে প্রত্যেকের মুখের ভাষা পাল্টে যায়। ইনফ্যাক্ট অনেকের মুখের ভাষা থেকে কথাই বেরোনি। তার কারণ হচ্ছে যে অবজেক্টগুলো পাওয়া গিয়েছিল তার বয়স ছিল আনুমানিক 4,500 বছরের পুরনো। আর তখনই বোঝা যায় যে ভারতীয় সভ্যতা ঠিক কতটা পুরনো, কতটা প্রাচীন। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এতক্ষণ যে গল্পটা আপনাকে বললাম সেটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের সূচনা পর্বের কথা। তো 1921-22 খ্রিস্টাব্দে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে। কিন্তু তারপরে যত খনন কার্য হয়েছে ততই লোকজন অবাক হয়ে গিয়েছেন, এইরকম সুন্দর একটি শহর কি করে আজ থেকে 4,500 বছর আগে তৈরি করা হয়েছিল। এবং তারই সঙ্গে কিন্তু রয়ে গিয়েছে বেশ কিছু আনসলভড মিস্ট্রি এই হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো সেরকমই কিছু আনসলভড মিস্ট্রির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হরপ্পা সভ্যতা যখন খনন কার্য হচ্ছিল তখন দয়ারাম সাহানি কিছু লাল রঙের পাথরের টুকরো পান, অনেকটা ওই চকলেট কিউবের মতন দেখতে। আর সেখানেই কিন্তু দানা বেঁধে আছে একটি অমীমাংসিত রহস্য। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো তার মধ্যে এটা অন্যতম একটি রহস্য, যেটা হলো কিছু লাল রঙের পাথরের টুকরো, যেগুলো হরপ্পা সভ্যতার আপার লেভেলে পাওয়া গিয়েছিল। কিন্তু সেই লাল রঙের পাথরের টুকরোগুলোর ব্যবহারটা কোথায় ছিল সেটা কিন্তু সভ্যতার আর কোথাও কোনো রকম নিদর্শন মেলেনি। কিন্তু সেই পাথরগুলো হরপ্পা সভ্যতার সময়কারী, তাহলে সেগুলো কোন কাজে ব্যবহার হতো? এখানেই তো রহস্যটা দানা বেঁধে আছে। তো এরকম আরো অনেক রহস্য আছে হরপ্পা সভ্যতাকে নিয়ে, সেরকমই আরো একটি রহস্যের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আশেপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় অনেক জিনিস পাওয়া গিয়েছিল, তার মধ্যে ছিল একটি নেকলেস। নেকলেসটা ছিল দুই ভাগে বিভক্ত, কিন্তু বোঝা যেত যে গোটাটাই একটাই নেকলেসের অংশ। কিন্তু যেখানে রহস্যটা দানা বেঁধে আছে সেটা হলো, হাজার চেষ্টার পরেও কিন্তু সেই নেকলেসটা জোড়া সম্ভব হয়নি। ইনফ্যাক্ট বর্তমান যুগে তার থ্রিডি ডাইমেনশন নিয়ে, তার থ্রিডি পিকচার নিয়ে সায়েন্টিস্টরা চেষ্টা করেছেন সেই নেকলেসকে যদি কোনো রকমে একদম কমপ্লিট লুকটা আনা যায়, কিন্তু তারাও এখনো পর্যন্ত সম্ভবপর হননি, অর্থাৎ সাকসেসফুল হননি। তাহলে এই নেকলেসটা ঠিক কীভাবে কমপ্লিট হয়েছিল সেটা নিয়েও কিন্তু রহস্যের পাহাড় জমে আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: যে কথা বলছিলাম যে হরপ্পা সভ্যতায় অনেক ধরনের জিনিস পাওয়া গেছে, তার মধ্যে কিছু মূর্তিও পাওয়া গিয়েছিল। কিন্তু তার মধ্যে এমন কিছু মূর্তি ছিল যেগুলোকে ঘিরে এখনো পর্যন্ত রহস্য দানা বেঁধে আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রির কথা। তো যে কথা বলছিলাম যে কিছু মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল এবং সেখানে দেখা গেছে যে কিছু মূর্তির মাথায় অনেকটা মুকুট জাতীয় জিনিস রয়েছে, কিন্তু সেই মুকুট জাতীয় জিনিসটা ঠিক কি, কোনো হেড ড্রেস, সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত রহস্যের কোনো জট ছাড়েনি। তার কারণ হরপ্পা সভ্যতায় মানুষজন যে মুকুট ব্যবহার করতেন না এ কথা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই হেড ড্রেসগুলো ঠিক কি, সেই নিয়েও কিন্তু অজস্র রহস্য দানা বেঁধে আছে। তো এরকমই আরো অনেক রহস্যের কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করতে থাকবো আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: মন্দ ভালোয় দিশেহারা, এক রোখা দিন লাগাম ছাড়া রুটিন ছোটায়, রাস্তা ছোটে হাজার দিকে, শহর জোড়া এই ট্রাফিকের ছুটি কোথায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধু গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, in association with radiobanglanet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় একদম শহরের মাঝামাঝি বালির ওপর তৈরি করা একটা বিশাল এইচ শেপ ডিশ পাওয়া গিয়েছে, মানে অনেকটা ওই ওয়াইন গ্লাসের মতন, কিন্তু ওপরটা অতটা গোল নয়, একদম ফ্ল্যাট। এখন সেই যে বিশাল স্ট্রাকচারটি, তার মাঝখানে কিন্তু একটা ছিদ্র ছিল। এখন সেই ব্যাপারটা কেন ছিল, এই নিয়ে অনেকেই অনেক স্পেকুলেট করেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিক উত্তর পাওয়া সম্ভবপর হয়নি। তো এরকমই আরও অনেক রহস্য দানা বেঁধে আছে হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমি হারানো সুরের আড্ডার আসরে গৌরব আপনার সঙ্গে জুড়ে দিয়েছি এরকমই কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে আড্ডা, এই আমাদের হারানো সুরের আড্ডার আসরে হরপ্পা রহস্যকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

সভ্যতায় কিন্তু বেশ কিছু সিল পাওয়া গিয়েছে, অর্থাৎ গালার ওপর যে সিল ব্যবহার করা হয়, এবং সেখানে কিছু জন্তু জানোয়ারের ছবি আছে যেগুলোকে আমরা প্রায় প্রত্যেকটাকেই চিনি। আগে হ্যাঁ, প্রায় প্রত্যেকটাকে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে সিলে ব্যবহৃত কিছু ছবি, যার মধ্যে এমন কিছু জন্তু জানোয়ার আছে যাদের কিনা এখন দেখাই পাওয়া যায় না। ইনফ্যাক্ট সেগুলো আমরা মিথ হিসেবে ধরে নিয়েছি, যেমন ধরুন ইউনিকর্ন। এরকম ইউনিকর্নের কিন্তু বেশ কিছু ছবি পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সিলে খোদাই করা অবস্থায়, আর সেখানেই রহস্যটা দানা বেঁধে আছে। তাহলে কি তৎকালীন যুগে ইউনিকর্নের উপস্থিতি ছিল, নাকি পুরোটাই কাল্পনিক? সেই নিয়েও কিন্তু অনেক রহস্য, অনেক কথা, অনেক গল্প আছে। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু রহস্যজনক ঘটনা এই হরপ্পা সভ্যতাকে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।

0: জন্য।
1: হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম একটি বিশাল শহর হলো মহেঞ্জোদারো। কিন্তু এই মহেঞ্জোদারো নামটিকে নিয়েও কিন্তু বেশ রহস্য দানা বেঁধে রয়েছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মহেঞ্জোদারো এই যে শহরটি অত্যন্ত গোছানো সুন্দর এবং বেশ বড় একটি শহর, কিন্তু সেই মহেঞ্জোদারো নামটির মানে হলো মৃতের স্তূপ। আগে হ্যাঁ, মৃতের স্তূপ, একটা কথা ভাবুন তো, এত বড় একটি শহর, এত বড় একটি গোছানো শহর, আধুনিক শহর, সেই শহরের নাম মৃতের স্তূপ কি করে হতে পারে, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম যুক্তিযুক্ত অ্যান্সার পাওয়া যায়নি। তো এরকমই আরও অনেক ঘটনা আছে যারও কোনো যুক্তিযুক্ত অ্যান্সার পাওয়া যায়নি। সেরকমই আরও একটি ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ব্রেকের আগে আপনার সঙ্গে শেয়ার করছিলাম মহেঞ্জোদারো নামটিকে নিয়ে যে রহস্য আছে তার কথা, আর এখন আপনার সঙ্গে শেয়ার করব মহেঞ্জোদারোতেই অবস্থিত এমন কিছু জিনিসের কথা যেগুলোর রহস্য এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো এখনো পর্যন্ত রহস্যই রয়েছে। তার মধ্যে মহেঞ্জোদারোতে অবস্থিত কিছু প্যারালাল হল রয়েছে, আর হ্যাঁ বিশাল বিশাল হল যেগুলো কিনা প্যারালালই অবস্থিত। কিন্তু সেই হলগুলো এইভাবে তৈরি করা হয়েছিল কেন? কোনো ফাংশন হতো সেখানে? কি হতো, কেনই বা এরকম সুবিশাল হল তৈরি করা হয়েছিল? তাও একটি নয়, অনেকগুলি, আর সেগুলো প্যারালালি অবস্থিত ছিল। সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায় না, যদি উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কিছু রহস্যজনক ঘটনা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে ঘিরে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আনন্দ কি?
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আইসক্রিম খান? কোন ধরনের আইসক্রিম খেতে ভাল লাগে? আমার কিন্তু কোন মানে ওই কোন টাইপের বিস্কিট থাকে না, তার উপর যে আইসক্রিম বলগুলো থাকে সেগুলো খেতে খুব ভালো লাগে। ভাবছেন তো এই কথা কেন বলছি? তার কারণ আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রির কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর একটু আগে যে আইসক্রিমের ওই কোণের কথা বলছিলাম, তার সঙ্গে একদম একরকম দেখতে বেশ কিছু কোণ পাওয়া গেছে জানেন, হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায়, পাথরের তৈরি, একদম সেম যেরকম আইসক্রিমের কোণ থাকে। কিন্তু প্রবলেমটা হলো যে সেই কোণগুলো ঠিক কোন কাজে ব্যবহৃত হতো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লুই পাওয়া যায়নি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে হরপ্পা রহস্যকে নিয়ে, অর্থাৎ হরপ্পা সভ্যতার এরকম বেশ কিছু রহস্য আছে যেগুলো কিনা এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো সেরকমই কিছু রহস্যজনক কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

অনেকটা দেখতে বিস্কিটের মতো বা কুকিজের মতোও বলতে পারেন, কিন্তু তৈরি ছিল পাথরের। আর সেগুলো রাখতেন সেই সমস্ত মানুষরা যারা কিনা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায় এসেছেন, অর্থাৎ বাইরে থেকে এসেছেন। এবার আপনি ভাবতে পারেন যে এগুলো ঠিক কি, সেই নিয়ে কিন্তু একটু রহস্য দানা বেঁধেই আছে। অনেকে মনে করেন যে এগুলো অ্যাকচুয়ালি প্রাচীন যুগের পাসপোর্ট। আগে হ্যাঁ, মানে যারা বাইরে থেকে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায় আসতেন তাদেরকে এই বিস্কিট শেপের বা কুকিজ শেপের পাথরগুলো দেওয়া হতো, যার মধ্যে খোদাই থাকতো কিছু ইনস্ক্রিপ্ট। এবং অনেকেই মনে করেন যে এগুলো অ্যাকচুয়ালি প্রাচীন যুগের পাসপোর্ট, যদিও সেই নিয়েও কিন্তু রহস্য যথেষ্ট পরিমাণেই দানা বেঁধে রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি ছিল হরপ্পা রহস্যকে নিয়ে। অর্থাৎ হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, বেশ কিছু এভিডেন্স পাওয়া গেছে যেগুলো কিনা অনেক রহস্যজনক পরিস্থিতির জন্ম দিয়েছে। সেই রহস্য, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com. Ta

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: টুপুর বৃষ্টি ঝড়।

0: কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নমস্কার বন্ধু, ফিরে এলাম আমি শুভায়ন। ঠিক এক সপ্তাহ পর শনিবার যেমনভাবে আমাদের আড্ডার আসর বসে, ঠিক আজকেও বসবে। তবে আজকের আড্ডা হবে একটু অন্য রকম। আজ আমরা স্মরণ করব এমন দুই শিল্পীকে, যারা দুই ভিন্ন মঞ্চের মানুষ হয়েও এক অদ্ভুত সেতুবন্ধনে যুক্ত। একজন তার কণ্ঠে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ের একেবারে গভীরে, আর আরেকজন মঞ্চে দাঁড়িয়ে বাংলা নাটককে শিখিয়েছিলেন আধুনিকতার নতুন পথ। একজন শ্রী দেবব্রত বিশ্বাস, অন্যজন শ্রী শম্ভু মিত্র। মজার ব্যাপার হলো দুজনেরই জন্মদিন আজ, অর্থাৎ 22শে আগস্ট। একদিকে জর্জদার দরাজ, গভীর ব্যক্তিত্বময় কণ্ঠ, অন্যদিকে শম্ভু মিত্রের অনবদ্য উচ্চারণ, সংলাপ বলার জাদু আর নাট্যচিন্তার দিগন্ত। শুরুতেই শুনে নেওয়া যাক কিছু গান যা আজও স্বাধীনতা, সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। ওই যে, যদি তো ডাক শুনে কেউ না আসে, একলা চড়বে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: অনেকদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আর এক আশার, সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ, যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় শ্রোতা বন্ধু, দেবব্রত বিশ্বাসকে আমরা অনেকেই চিনি জর্জদা নামে, কিন্তু এই জর্জদা নামটার মধ্যেও লুকিয়ে আছে একটা ইতিহাস। 1911 সালে তার জন্ম, সেই সময় ভারতবর্ষে কিং জর্জ দি ফাইভ, তাকে ঘিরে এক বিশেষ ঐতিহাসিক আবহ তৈরি হয়েছিল। সেই সূত্রে এই পরিবার ও পরিচিত মহলে দেবব্রত বিশ্বাসের ডাকনাম হয়ে ওঠে জর্জ, আর পরে বাংলা সংস্কৃতির মানুষ তাকে আপন করে ডাকতে শুরু করেন জর্জদা বলে। কিন্তু নামের থেকেও বড় হয়ে উঠেছিল তার কণ্ঠ। একটা কথা প্রায়ই বলা হয়, জর্জদা রবীন্দ্রসঙ্গীত গাইতেন না, তিনি যেন রবীন্দ্রনাথের শব্দের ভিতর ঢুকে পড়তেন। গানে স্থায়ী, অন্তরা, তাল, লয় সব কিছুর ওপরে তার কাছে সবচেয়ে বড় হয়ে উঠত শব্দের আত্মা। তুমি রবে নীরবে হৃদয় মম, যখন তার কণ্ঠে আসে তখন সেটা শুধু প্রেমের গান থাকে কি, সেটা হয়ে ওঠে অনুপস্থিতির ভেতর উপস্থিতির অনুভব। আর পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, ভোলা তো যায় না যখন শোনা যায় তার গলায়, হয়ে ওঠে স্মৃতির দরজায় খুলে যাওয়ার এক চাবি। শুনে নেওয়া যাক সেই অপূর্ব দুই গান, একটি গান যেখানে রবীন্দ্রনাথের শব্দ আর দেবব্রত বিশ্বাসের ব্যাখ্যা মিলেমিশে হয়ে গেছে এক একাকার অপরূপ নীরবতা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেবব্রত বিশ্বাসের শিল্পজীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়ের একটি ছিল রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনার ধরন। তিনি প্রচলিত ছাঁচে গানকে আটকে রাখতেন না, তিনি চাননি। ইনফ্যাক্ট গান তার কাছে ছিল অনুভবের স্বাধীনতার মতন। তিনি রবীন্দ্রসঙ্গীতে শুধু স্বরলিপির আনুগত্য খুঁজতেন তা নয়, খুঁজতেন কথার ভিতর নাটক, নিঃশ্বাস, বিরতি, ব্যথা আর মানুষের গভীরতম একাকিত্ব। ষাটের দশকে তার গাওয়ার ধরন, লয়, ব্যবহারের স্বাধীনতা এবং পশ্চিমী বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তার পরিবেশনায় স্প্যানিশ গিটার, স্যাক্সোফোন, ক্লারিনেট, পিয়ানো, সেলোর মতন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল যা সেই সময় প্রচলিত রবীন্দ্রসঙ্গীতের ভাবনা চিন্তার বাইরে ছিল। কিন্তু এটাই তো শিল্পের সৌন্দর্য, যে শিল্পী সময়কে প্রশ্ন করতে পারেন না তিনি পথও দেখাতে পারেন না। জর্জ দা সেই প্রশ্নটাই করেছিলেন। তিনি যেন বলেছিলেন, রবীন্দ্রনাথকে মিউজিয়ামে আটকালে চলবে না, রবীন্দ্রনাথকে মানুষের বুকের ভেতর বর্তমান সময়ে নিঃশ্বাসের সঙ্গে বাঁচতে হবে, বাঁচাতে হবে। তাই আকাশ ভরা সূর্যতারা তার গলায় শুনলে মনে হয় মানুষ নিজের ক্ষুদ্রতাকে মেনে নিয়েও মহাবিশ্বের সঙ্গে কথা বলে উঠেছে। আর যে রাতে মোর দুয়ারগুলি, যেন হয়ে ওঠে এক অন্তহীন অপেক্ষার রাত। চলুন শুনে নি সেই কণ্ঠ যেখানে সুরের সঙ্গে ছিল প্রতিবাদ, আর প্রতিবাদের ভিতরেও ছিল গভীর ভালোবাসা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথা।

0: এবার আসি 22শে অগস্টের আর এক মহিরুহের কাছে, শ্রী শম্ভু মিত্র, যিনি বাংলা থিয়েটারকে শুধু অভিনয়ের জায়গায় রাখেননি, তিনি এক করে তুলেছিলেন চিন্তার মঞ্চ, সমাজের আয়না, মানুষের আত্মপরিচয়ের প্রশ্ন। তিনি অভিনেতা, পরিচালক, নাট্যকার, আবৃত্তিকার আর বাংলা নাট্যজগতের অনন্ত অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। বাংলা মঞ্চে তার আগমন যেন এক নতুন উচ্চারণের জন্ম দিয়েছিল। আগে যেখানে নাটক অনেক সময় সংলাপের বাহুল্যে অতি নাটকীয় ভঙ্গিতে আটকে থাকত, সেখানে শম্ভু মিত্র নিয়ে এলেন সংযম, শুদ্ধ উচ্চারণ, মঞ্চ শৃঙ্খলা, আলো অন্ধকারের ব্যবহার এবং চরিত্রের মনস্তত্ত্ব। তিনি সংলাপ বলতেন না, সংলাপকে বাঁচিয়ে তুলতেন। তার কণ্ঠে শব্দের ওজন ছিল, বিরতিরও মানে ছিল, চুপ করে দাঁড়িয়ে থাকাও যেন হয়ে উঠত এক নাটকীয় ভাষা। বাংলা নাটকের ইতিহাসে তার নাম শুধু একজন অভিনেতা হিসেবে নয়, তিনি একজন ক্রিয়েটিভ থিয়েটার থিঙ্কার হিসেবে তার নাম লেখা হয়েছিল। যারা মঞ্চে আলো দেখেছেন, যারা জানেন, তারা আলো যতটা দৃশ্যমান করে অন্ধকারটাও ততটাই গভীর করে দেখতে জানেন। শম্ভু মিত্র সেই অন্ধকারের ভাষাও জানতেন। চলুন এবার সঙ্গীতে একটু ভিজে নেওয়া যাক, কারণ রবীন্দ্রনাথ, দেবব্রত বিশ্বাস, শম্ভু মিত্র, এই তিন ধারাই কোথাও না কোথাও মানুষের অন্তরলোক ছুঁয়ে যায়।
1: দরজা জানলা ভেজাও যত না, আকাশই তোমায় খুঁজবে, পাল্লা সারসি ফাটলে ফুটোয় কত কাঁথাকানি গুঁজবে, আকাশ তোমায় খুঁজবে। উকি দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে, যেখানে কেন রওনা হও না ঘরই নিজের ফিরবে, তেপান্তরে ও হারাতে চাইলে সেই দেয়ালেই ঘিরবে, ছাদে ঢাকা দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, হেসেলে গোয়ালে আসরে বাসরে এ মামুলি ছক কে ছিঁড়বে, নিরুদ্দেশের পাল তুলে তবু নিজেরই সীমায় দুলবে, যেখানেই কেন উদাও হও না প্রাণ তার বেড়া তুলবে, বেড়া দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, ছাড়া পেতে ছোট যেখানে খুঁটির বাঁধন কি করে খুলবে, আর যে ঘাটি কেন নোঙর ফেলো না সাগর তবুও ডাকবে, তরি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হওয়া ডালে লাগবে, নাড়া দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, ফসলের জল ঢালে যে সে মেঘি মোহমুদগর হাঁকবে, সাগর তোমাকে ডাকবে, আকাশ তোমাকে খুঁজবে, উঁকি দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় বন্ধুদের কাছে একটা প্রশ্ন, শিল্প কি শুধু মঞ্চে থাকে, শুধু গানের আসরে, নাকি প্রকৃত শিল্প মানুষের জীবনে মিশে থাকে? মানুষের দুঃখ, ক্ষুধা, যন্ত্রণা, প্রতিবাদ, স্বপ্ন সব কিছু বহন করে এই শিল্প। শম্ভু মিত্রের শিল্প জীবনে IPTA অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1943 সালে তিনি IPTA এর সঙ্গে যুক্ত হন এবং 1944 সালে বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকের মঞ্চায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই নাটক বাংলা থিয়েটারে প্রচলিত ধারাকে বদলে দিয়েছিল। নবান্ন শুধু নাটক ছিল না, এটা ছিল বাংলার দুর্ভিক্ষ, মানুষের যন্ত্রণা, বেঁচে থাকার সংগ্রাম এবং সমাজের বিবেককে নাড়া দেওয়া এক আর্তনাদ। যেমন দেবব্রত বিশ্বাস সঙ্গীতকে বা রবীন্দ্রসঙ্গীতকে অভিজাত আসর থেকে টেনে এনে মানুষের ভিতরে ব্যক্তিগত স্তরে পৌঁছে দিয়েছিলেন, তেমনই শম্ভুমিত্র নাটককে মঞ্চের কাঠামো থেকে বীর করে এনে সমাজের প্রাণের সঙ্গে যুক্ত করেছিলেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সৌম্যমিত্র নামের সঙ্গে যে শব্দটি চিরকাল যুক্ত থাকবে সেটি হচ্ছে বহুরূপী। 1948 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন বহুরূপী নাট্যদল। এই দল বাংলা গ্রুপ থিয়েটার জগতে নতুন ভাষা, নতুন কাঠামো এবং নতুন মর্যাদা এনেছিল। বহুরূপী শুধু একটি নাট্যদল ছিল না, এটি ছিল এক শিল্প দর্শন। নাটককে দলগত সাধনা হিসেবে দেখা, অভিনেতা চরিত্রের গভীরে কীভাবে ঢুকতে পারে, মঞ্চসজ্জা, আলো, শব্দ, গতি সব কিছুকে একসঙ্গে ভাবা, বহুরূপীর মঞ্চেও হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের রক্তকরবী বিসর্জন, রাজা চারোধ্যায়ের মঞ্চস্থল। 1954 সালে সৌম্যমিত্রের নির্দেশনায় বহুরূপীর রক্তকরবী মঞ্চায়ন বাংলা নাট্য ইতিহাসের এক ল্যান্ডমার্ক প্রোডাকশন হিসেবে পরিচিত। আর এখানে একটা সুন্দর মিল আছে, রবীন্দ্রনাথের গানকে নিয়ে নতুন করে ব্যাখ্যা করেছিলেন দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রনাথকে মঞ্চে নতুন করে প্রাণ দিয়েছিলেন সৌম্যমিত্র। একজন আকাশ ভরা সূর্যতারা গেয়ে মানুষকে মহাবিশ্বের দিকে তাকাতে শিখিয়েছিলেন, অন্যদিকে রক্তকরবীর নন্দিনীকে মঞ্চে দাঁড় করিয়ে ক্ষমতার অন্ধকারের সামনে মানুষের মুক্তির স্বর তুলেছেন। এই যেন দুই ভিন্ন দরজা দিয়ে একই ঘরে প্রবেশ। ঘরটির নাম রবীন্দ্রনাথের মানবতাবাদ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

রক্তকরবী বাংলা নাট্য দর্শনের এক বিরাট জায়গা। এই নাটকে আছে ক্ষমতা, শ্রম, শোষণ, ভক্তি, ভয়, মুক্তি এবং মানুষের আত্মার ডাক। কিন্তু রক্তকরবীকে মঞ্চে জীবন্ত করে তোলা সহজ কাজ ছিল না, কারণ এটি শুধু গল্প নয়, এটি প্রতীকের নাটক, দর্শনের নাটক, কবিতার নাটক। শুভমিত্র সেই কঠিন জায়গাটাই, সেই কাজটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি বুঝেছিলেন রবীন্দ্রনাথকে মঞ্চে আনতে শুধু সংলাপ বললেই হবে না, তার ভাবনাকে দৃশ্যমান করে তুলতে হবে। মঞ্চের অন্ধকার, আলো, চরিত্রের চলন, শব্দের উচ্চারণ, বিরতির পরিমাপ, সব কিছু তৈরি করতে হবে এমনভাবে যা এনে দেবে এক নতুন অভিজ্ঞতা। শুভমিত্রের রক্তকরবী মঞ্চায়ন হয় 1954 সালে, বহুরূপীর অন্যতম শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে। ভাবুন তো, একদিকে জর্জদা যখন রবীন্দ্রসঙ্গীতের প্রতিটি শব্দে ব্যক্তিগত আরতি, গভীরতা আর স্বাধীন ব্যাখ্যা এনে দেন, অন্যদিকে শুভমিত্রের রবীন্দ্রনাথের নাটককে মঞ্চে এনে জীবন্ত মানুষের লড়াই পরিণত করেন। এখানেই দুই শিল্পীর মিল। শিল্পীর প্রতি শ্রদ্ধা মানে তাকে শুধু মেনে নেওয়া নয়, তাকে নিজের সময় নতুন করে জাগিয়ে তোলা, এটাই তো সত্যিকারের শ্রদ্ধা। তারা রবীন্দ্রনাথকে নিজেদের শিল্পসত্তার ভিতর দিয়ে নতুন করে আবিষ্কার করেছেন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: ইউকেতে। আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র
0: বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শম্ভু মিত্রের কথা বলবো, শাওলি মিত্রের কথা বলবোই না, তাহলে তো গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। তৃপ্তি মিত্র ছিলেন বাংলা থিয়েটারের নিজস্ব মহিমায় উজ্জ্বল এক নাম। তিনি শুধু শম্ভু মিত্রের সহধর্মিনী নন, তিনি ছিলেন শিল্পযাত্রার সহযাত্রী। তাঁদের কন্যা শাওলি মিত্র নাট্যজগতের একজন বিরাট ব্যক্তিত্ব, একজন সাধিকা, অভিনেত্রী, নির্দেশকও বটে। প্রায়ই আমরা বড় শিল্পীদের একা দেখি, কিন্তু শিল্পের পেছনে এক পরিবেশ, এক পরিবার, এক সহযাত্রা, এক মনোনিবেশ, এক সমবেত সাধনা রয়েছে, আমরা দেখতে পাই না। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের শিল্পজীবন সেই অর্থে বাংলা নাটকের ইতিহাসে এক যুগল অধ্যায়। তারা মঞ্চকে শুধু পেশা করেননি, জীবন বানিয়েছিলেন। এখানেই জর্জদার সঙ্গে তাদের এক অদ্ভুত মিল আছে। জর্জদার জীবনেও ছিল একরোখা শিল্প সাধনা, স্বীকৃতি, বিতর্ক, বাধা, অসুস্থতা, সব কিছুর মাঝেও তিনি নিজের কণ্ঠকে বদলাননি, বদলাতে দেননি, সেই সত্তাকে ধরে রেখেছেন। শম্ভু মিত্র নিজের নাট্যদর্শনের সঙ্গে আপোষ করেননি। তাদের দুজনের কাছ থেকে আমরা শিখি, শিল্পী হওয়া শুধু প্রতিভাবান হওয়া নয়, শিল্পী হওয়া মানে নিজের বিশ্বাসের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, দাঁড়াতে পারা। যখনই সবাই বলে এভাবে হবে না, এভাবে নয়, তখনই নিজের ভিতরের কণ্ঠকে শুনতে পারা, আর সেই কারণেই তারা আজও প্রাসঙ্গিক।
1: আবার বছর 20 পরে তার সাথে দেখা হয়, যদি আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাই কো ধান খেতে আর, ব্যস্ততা নাই কো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20-20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20-20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আচ্ছা বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করছি, যত আজকের পর্বে আমরা এগোচ্ছি ততই বুঝতে পারছি দেবব্রত বিশ্বাস আর সম্ভমিত্রকে আলাদা করে দেখা যায় ঠিকই, কিন্তু তাদের শিল্পচিন্তার ভিতরে রয়েছে এক আশ্চর্য মিল। দেবব্রত বিশ্বাসের গানে নাটক ছিল, আর সম্ভমিত্রের নাটকে গান ছিল না হয়তো, কিন্তু ছিল সুর, ছন্দ, উচ্চারণের সঙ্গীত। জর্জদা যখন গান গাইতেন, তিনি শুধু সুর ধরতেন না, তিনি শব্দের আবেগ, বাক্যের বাঁক, নিঃশ্বাসের লয় সব কিছু নিয়ে তৈরি করতেন এক নাটকীয় পরিবেশ। আর সম্ভমিত্র যখন সংলাপ বলতেন, সেখানে শুধু উচ্চারণ থাকতো না, থাকতো তাল, মাপ, ওঠানামা, বিরতি, মডিউলেশন যেটাকে বলে, বা প্রায় সঙ্গীতের মতনই একটা বিশেষ ইমোশন। এই জন্যই বলা যায় একজন ছিলেন কণ্ঠের নাট্যকার আর একজন ছিলেন নাটকের কণ্ঠশিল্পী। দুজনেই বাংলা সংস্কৃতিকে শিখিয়েছিলেন, শুধু সুন্দর করে বলা বা গাওয়ায় যথেষ্ট নয়, সত্যি করে শিল্পের লাগে ব্যাখ্যা, লাগে ভিতরের আগুন, লাগে নিজের সময়ের সঙ্গে কথা বলার সাহস।
1: মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো, একগুচি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে, দাহিন অলোকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে, বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিই খোঁটা, আমারই দোয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আর একটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই, একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণবরণ আমেন গোটা কত, গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আশা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা, উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও, যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা, এ সমস্তই কবিতার কৌশলে, মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে, মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গাধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরিয়াছে দূরে শাড়ি, কুঙ্কুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা শ্বেত করবীর গুচ্ছ কর্ণ মূলে, পিছন হইতে দেখেনু কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি, আজ এই চিঠি লিখিছে তো সেই কবি গধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে, ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছ ভাবিব না তা শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি, মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া, এ চিঠির নেই জবাব দেবার দায় আপাতত এটা দেরাজে দিলেন রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত কাতনের রিন রিন, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বন্ধুরা, আজকের আড্ডা জাংশনে এই বিশেষ পর্ব শেষ করার আগে মনে হয় একটু ভেবে দেখা দরকার, 22শে আগস্ট কেন এত বিশেষ। কারণ এই দিনে জন্ম নিয়েছিলেন দুই মানুষ যারা বাংলা সংস্কৃতির দুই ভিন্ন ভুবনকে বদলে দিয়েছিলেন। একজন দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীতকে যিনি শুধু গান হিসেবে রাখেননি, তিনি তাকে করেছেন ব্যক্তিগত, মানবিক, নাটকীয়, গভীর এবং কখনো কখনো বিদ্রোহী। আর একজন শম্ভু মিত্র, বাংলা নাটককে তিনি শুধু গল্প বলার মাধ্যম রাখেননি, তিনি তাকে বানিয়েছিলেন চিন্তার মঞ্চ, সময়ের প্রশ্ন, মানুষের আত্মসমর্পণ, আত্মসম্মানের উচ্চারণের মঞ্চ। শম্ভু মিত্র সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, পদ্মভূষণ সহ বহু সম্মানে সম্মানিত হয়েছিল। এই দুই শিল্পী, এই দুই কিংবদন্তি আমাদের শিখিয়েছেন শিল্প কখনো শুধু বিনোদন নয়, শিল্প স্মৃতি, শিল্প প্রতিবাদ, শিল্প প্রশ্ন, শিল্প ভরসা, আর সবচেয়ে বড় কথা, শিল্প মানুষের ভিতরে মানুষটাকে জাগিয়ে তোলার শক্তি। আজ দেবব্রত বিশ্বাস ও শম্ভু মিত্রকে জানাই আড্ডা জাংশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। যতদিন বাংলা গান থাকবে, যতদিন বাংলা মঞ্চ থাকবে, যতদিন রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কারের চেষ্টা থাকবে, ততদিন জর্জ বিশ্বাস ও শম্ভু মিত্র আমাদের সঙ্গে থাকবেন, কখনো সুরে, কখনো সংলাপে, কখনো আলোয়ে, কখনো অন্ধকারের ভেতরে ভেসে থাকা এক গভীর কণ্ঠে, কখনো আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট .com-এ। আমি শুভায়ন আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, গান শুনুন, নাটক দেখুন, আর শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন নিজের ভিতরে।

জানো দাওয়ায় সোনা রং ধান ভানবার, গান দিও কিছু নি কানো দাওয়ায় সোনা রং ধান ভানবার, চলো চলো দিঘি সাগরে সাহস পান্না, রং দিও কিছু অগ্রাণী রোদে মাঠে মাঠে সোনা মান।

সালটা ছিল 1921-22। সেই সময় ওই পাঞ্জাব প্রদেশের কাছাকাছি অর্থাৎ উত্তর ভারতে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু কেউই ভাবেনি যে ব্যাপারটা এতটা গভীরতা অর্জন করবে। সেই সময় দয়ারাম সাহানি, যিনি কিনা সেই এক্সপেরিমেন্টের, সেই আর্কিওলজিক্যাল সার্ভের হেড ছিলেন, তিনি একটি জায়গায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ করছিলেন। করতে করতে তিনি কিছু উপাদান পান। পরবর্তীকালে সেই উপাদান টেস্টিং করার পরে প্রত্যেকের মুখের ভাষা পাল্টে যায়। ইনফ্যাক্ট অনেকের মুখের ভাষা থেকে কথাই বেরোনি। তার কারণ হচ্ছে যে অবজেক্টগুলো পাওয়া গিয়েছিল তার বয়স ছিল আনুমানিক 4,500 বছরের পুরনো। আর তখনই বোঝা যায় যে ভারতীয় সভ্যতা ঠিক কতটা পুরনো, কতটা প্রাচীন। তো রেডিও বাংলানেট.com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এতক্ষণ যে গল্পটা আপনাকে বললাম সেটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের সূচনা পর্বের কথা। তো 1921-22 খ্রিস্টাব্দে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে। কিন্তু তারপরে যত খনন কার্য হয়েছে ততই লোকজন অবাক হয়ে গিয়েছেন, এইরকম সুন্দর একটি শহর কি করে আজ থেকে 4,500 বছর আগে তৈরি করা হয়েছিল। এবং তারই সঙ্গে কিন্তু রয়ে গিয়েছে বেশ কিছু আনসলভড মিস্ট্রি এই হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো সেরকমই কিছু আনসলভড মিস্ট্রির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হরপ্পা সভ্যতা যখন খনন কার্য হচ্ছিল তখন দয়ারাম সাহানি কিছু লাল রঙের পাথরের টুকরো পান, অনেকটা ওই চকলেট কিউবের মতন দেখতে। আর সেখানেই কিন্তু দানা বেঁধে আছে একটি অমীমাংসিত রহস্য। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো তার মধ্যে এটা অন্যতম একটি রহস্য, যেটা হলো কিছু লাল রঙের পাথরের টুকরো, যেগুলো হরপ্পা সভ্যতার আপার লেভেলে পাওয়া গিয়েছিল। কিন্তু সেই লাল রঙের পাথরের টুকরোগুলোর ব্যবহারটা কোথায় ছিল সেটা কিন্তু সভ্যতার আর কোথাও কোনো রকম নিদর্শন মেলেনি। কিন্তু সেই পাথরগুলো হরপ্পা সভ্যতার সময়কারী, তাহলে সেগুলো কোন কাজে ব্যবহার হতো? এখানেই তো রহস্যটা দানা বেঁধে আছে। তো এরকম আরো অনেক রহস্য আছে হরপ্পা সভ্যতাকে নিয়ে, সেরকমই আরো একটি রহস্যের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: ভালোবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় অনেক জিনিস পাওয়া গিয়েছিল, তার মধ্যে ছিল একটি নেকলেস। নেকলেসটা ছিল দুই ভাগে বিভক্ত, কিন্তু বোঝা যেত যে গোটাটাই একটাই নেকলেসের অংশ। কিন্তু যেখানে রহস্যটা দানা বেঁধে আছে সেটা হলো, হাজার চেষ্টার পরেও কিন্তু সেই নেকলেসটা জোড়া সম্ভব হয়নি। ইনফ্যাক্ট বর্তমান যুগে তার 3D ডাইমেনশন নিয়ে, তার 3D পিকচার নিয়ে সায়েন্টিস্টরা চেষ্টা করেছেন সেই নেকলেসকে যদি কোনো রকমে একদম কমপ্লিট লুকটা আনা যায়, কিন্তু তারাও এখনো পর্যন্ত সম্ভবপর হননি, অর্থাৎ সাকসেসফুল হননি। তাহলে এই নেকলেসটা ঠিক কীভাবে কমপ্লিট হয়েছিল সেটা নিয়েও কিন্তু রহস্যের পাহাড় জমে আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: যে কথা বলছিলাম যে হরপ্পা সভ্যতায় অনেক ধরনের জিনিস পাওয়া গেছে, তার মধ্যে কিছু মূর্তিও পাওয়া গিয়েছিল। কিন্তু তার মধ্যে এমন কিছু মূর্তি ছিল যেগুলোকে ঘিরে এখনো পর্যন্ত রহস্য দানা বেঁধে আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রির কথা। তো যে কথা বলছিলাম যে কিছু মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল এবং সেখানে দেখা গেছে যে কিছু মূর্তির মাথায় অনেকটা মুকুট জাতীয় জিনিস রয়েছে, কিন্তু সেই মুকুট জাতীয় জিনিসটা ঠিক কি, কোনো হেড ড্রেস, সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত রহস্যের কোনো জট ছাড়েনি। তার কারণ হরপ্পা সভ্যতায় মানুষজন যে মুকুট ব্যবহার করতেন না এ কথা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই হেড ড্রেসগুলো ঠিক কি, সেই নিয়েও কিন্তু অজস্র রহস্য দানা বেঁধে আছে। তো এরকমই আরও অনেক রহস্যের কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করতে থাকবো আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: মন্দ ভালোয় দিশেহারা, এক রোখা দিন লাগাম ছাড়া রুটিন ছোটায়, রাস্তা ছোটে হাজার দিকে, শহর জোড়া এই ট্রাফিকের ছুটি কোথায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় একদম শহরের মাঝামাঝি বালির ওপর তৈরি করা একটা বিশাল এইচ শেপ ডিশ পাওয়া গিয়েছে, মানে অনেকটা ওই ওয়াইন গ্লাসের মতন, কিন্তু ওপরটা অতটা গোল নয়, একদম ফ্ল্যাট। এখন সেই যে বিশাল স্ট্রাকচারটি, তার মাঝখানে কিন্তু একটা ছিদ্র ছিল। এখন সেই ব্যাপারটা কেন ছিল, এই নিয়ে অনেকেই অনেক স্পেকুলেট করেন, কিন্তু এখনও পর্যন্ত সঠিক উত্তর পাওয়া সম্ভবপর হয়নি। তো এরকমই আরও অনেক রহস্য দানা বেঁধে আছে হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমি হারানো সুরের আড্ডার আসরে গৌরব আপনার সঙ্গে জুড়ে দিয়েছি এরকমই কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে আড্ডা, এই আমাদের হারানো সুরের আড্ডার আসরে হরপ্পা রহস্যকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হরপ্পা সভ্যতায় কিন্তু বেশ কিছু সিল পাওয়া গিয়েছে, অর্থাৎ গালার ওপর যে সিল ব্যবহার করা হয়, এবং সেখানে কিছু জন্তু জানোয়ারের ছবি আছে যেগুলোকে আমরা প্রায় প্রত্যেকটাকেই চিনি। আগে হ্যাঁ, প্রায় প্রত্যেকটাকে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে সিলে ব্যবহৃত কিছু ছবি, যার মধ্যে এমন কিছু জন্তু জানোয়ার আছে যাদের কিনা এখন দেখাই পাওয়া যায় না। ইনফ্যাক্ট সেগুলো আমরা মিথ হিসেবে ধরে নিয়েছি, যেমন ধরুন ইউনিকর্ন। এরকম ইউনিকর্নের কিন্তু বেশ কিছু ছবি পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সিলে খোদাই করা অবস্থায়, আর সেখানেই রহস্যটা দানা বেঁধে আছে। তাহলে কি তৎকালীন যুগে ইউনিকর্নের উপস্থিতি ছিল নাকি পুরোটাই কাল্পনিক, সেই নিয়েও কিন্তু অনেক রহস্য, অনেক কথা, অনেক গল্প আছে। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু রহস্যজনক ঘটনা এই হরপ্পা সভ্যতাকে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট .com এ।

0: ঝনক ঝনক।
1: হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম একটি বিশাল শহর হলো মহেঞ্জোদারো। কিন্তু এই মহেঞ্জোদারো নামটিকে নিয়েও কিন্তু বেশ রহস্য দানা বেঁধে রয়েছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মহেঞ্জোদারো এই আছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে

পর্যন্ত কোনো রকম যুক্তিযুক্ত অ্যান্সার পাওয়া যায়নি। তো এরকমই আরও অনেক ঘটনা আছে যারও কোনো যুক্তিযুক্ত অ্যান্সার পাওয়া যায়নি। সেরকমই আরও একটি ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট .com।

ব্রেকের আগে আপনার সঙ্গে শেয়ার করছিলাম মহেঞ্জোদারো নামটিকে নিয়ে যে রহস্য আছে তার কথা, আর এখন আপনার সঙ্গে শেয়ার করব মহেঞ্জোদারোতেই অবস্থিত এমন কিছু জিনিসের কথা যেগুলোর রহস্য এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো এখনো পর্যন্ত রহস্যই রয়েছে। তার মধ্যে মহেঞ্জোদারোতে অবস্থিত কিছু প্যারালাল হল রয়েছে, আর হ্যাঁ বিশাল বিশাল হল যেগুলো কিনা প্যারালালই অবস্থিত। কিন্তু সেই হলগুলো এইভাবে তৈরি করা হয়েছিল কেন? কোনো ফাংশন হতো সেখানে? কি হতো, কেনই বা এরকম সুবিশাল হল তৈরি করা হয়েছিল? তাও একটি নয়, অনেকগুলি, আর সেগুলো প্যারালালি অবস্থিত ছিল। সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায় না, যদি উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কিছু রহস্যজনক ঘটনা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে ঘিরে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আনন্দ কি?
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আইসক্রিম খান? কোন ধরনের আইসক্রিম খেতে ভাল লাগে? আমার কিন্তু কোন মানে ওই কোন টাইপের বিস্কিট থাকে না, তার উপর যে আইসক্রিম বলগুলো থাকে সেগুলো খেতে খুব ভালো লাগে। ভাবছেন তো এই কথা কেন বলছি? তার কারণ আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রির কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর একটু আগে যে আইসক্রিমের ওই কোণের কথা বলছিলাম, তার সঙ্গে একদম একরকম দেখতে বেশ কিছু কোণ পাওয়া গেছে জানেন, হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায়, পাথরের তৈরি, একদম সেম যেরকম আইসক্রিমের কোণ থাকে। কিন্তু প্রবলেমটা হলো যে সেই কোণগুলো ঠিক কোন কাজে ব্যবহৃত হতো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লুই পাওয়া যায়নি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে হরপ্পা রহস্যকে নিয়ে, অর্থাৎ হরপ্পা সভ্যতার এরকম বেশ কিছু রহস্য আছে যেগুলো কিনা এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো সেরকমই কিছু রহস্যজনক কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

অনেকটা দেখতে বিস্কিটের মতো বা কুকিজের মতোও বলতে পারেন, কিন্তু তৈরি ছিল পাথরের। আর সেগুলো রাখতেন সেই সমস্ত মানুষরা যারা কিনা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায় এসেছেন, অর্থাৎ বাইরে থেকে এসেছেন। এবার আপনি ভাবতে পারেন যে এগুলো ঠিক কি, সেই নিয়ে কিন্তু একটু রহস্য দানা বেঁধেই আছে। অনেকে মনে করেন যে এগুলো অ্যাকচুয়ালি প্রাচীন যুগের পাসপোর্ট। আগে হ্যাঁ, মানে যারা বাইরে থেকে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতায় আসতেন তাদেরকে এই বিস্কিট শেপের বা কুকিজ শেপের পাথরগুলো দেওয়া হতো, যার মধ্যে খোদাই থাকতো কিছু ইনস্ক্রিপ্ট। এবং অনেকেই মনে করেন যে এগুলো অ্যাকচুয়ালি প্রাচীন যুগের পাসপোর্ট, যদিও সেই নিয়েও কিন্তু রহস্য যথেষ্ট পরিমাণেই দানা বেঁধে রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি ছিল হরপ্পা রহস্যকে নিয়ে। অর্থাৎ হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, বেশ কিছু এভিডেন্স পাওয়া গেছে যেগুলো কিনা অনেক রহস্যজনক পরিস্থিতির জন্ম দিয়েছে। সেই রহস্য, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: টুপুর বৃষ্টি।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নমস্কার বন্ধু, ফিরে এলাম আমি শুভায়ন। ঠিক এক সপ্তাহ পর শনিবার যেমনভাবে আমাদের আড্ডার আসর বসে, ঠিক আজকেও বসবে। তবে আজকের আড্ডা হবে একটু অন্য রকম। আজ আমরা স্মরণ করব এমন দুই শিল্পীকে যারা দুই ভিন্ন মঞ্চের মানুষ হয়েও এক অদ্ভুত সেতুবন্ধনে যুক্ত। একজন তার কণ্ঠে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ের একেবারে গভীরে, আর আরেকজন মঞ্চে দাঁড়িয়ে বাংলা নাটককে শিখিয়েছিলেন আধুনিকতার নতুন পথ। একজন শ্রী দেবব্রত বিশ্বাস, অন্যজন শ্রী শম্ভু মিত্র। মজার ব্যাপার হলো দুজনেরই জন্মদিন আজ, অর্থাৎ 22শে আগস্ট। একদিকে জর্জদার দরাজ, গভীর ব্যক্তিত্বময় কণ্ঠ, অন্যদিকে শম্ভুমিত্রের অনবদ্য উচ্চারণ, সংলাপ বলার জাদু আর নাট্যচিন্তার দিগন্ত। শুরুতেই শুনে নেওয়া যাক কিছু গান যা আজও স্বাধীনতা, সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। ওই যে, যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চড়বে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: কোনদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয়, শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়, পথ খুঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায়, কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আর এক আশার, সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে, একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় শ্রোতা বন্ধু, দেবব্রত বিশ্বাসকে আমরা অনেকেই চিনি জর্জদা নামে, কিন্তু এই জর্জদা নামটার মধ্যেও লুকিয়ে আছে একটা ইতিহাস। 1911 সালে তার জন্ম, সেই সময় ভারতবর্ষে কিং জর্জ দি ফাইভ তাকে ঘিরে এক বিশেষ ঐতিহাসিক আবহ তৈরি হয়েছিল। সেই সূত্রেই পরিবার ও পরিচিত মহলে দেবব্রত বিশ্বাসের ডাক নাম হয়ে ওঠে জর্জ, আর পরে বাংলা সংস্কৃতির মানুষ তাকে আপন করে ডাকতে শুরু করেন জর্জদা বলে। কিন্তু নামের থেকেও বড় হয়ে উঠেছিল তার কণ্ঠ। একটা কথা প্রায় বলা হয়, জর্জদা রবীন্দ্রসঙ্গীত গাইতেন না, তিনি যেন রবীন্দ্রনাথের শব্দের ভিতর ঢুকে পড়তেন। গানের স্থায়ী অন্তরা, তাল, লয় সব কিছুর ওপরে তার কাছে সবচেয়ে বড় হয়ে উঠত শব্দের আত্মা। তুমি রবে নীরবে হৃদয় মম, যখন তার কণ্ঠে আসে তখন সেটা শুধু প্রেমের গান থাকে কি, সেটা হয়ে ওঠে অনুপস্থিতির ভেতর উপস্থিতির অনুভব। আর পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, ভোলা তো যায় না যখন শোনা যায় তার গলায়, হয়ে ওঠে স্মৃতির দরজায় খুলে যাওয়ার এক চাবি। শুনে নেওয়া যাক সেই অপূর্ব দুই গান, একটি গান যেখানে রবীন্দ্রনাথের শব্দ আর দেবব্রত বিশ্বাসের ব্যাখ্যা মিলেমিশে হয়ে গেছে এক একাকার অপরূপ নীরবতা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেট
0: labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেট।

0: ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে। হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেবব্রত বিশ্বাসের শিল্পজীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়ের একটি ছিল রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনার ধরন। তিনি প্রচলিত ছাঁচে গানকে আটকে রাখতেন না, তিনি চাননি। ইনফ্যাক্ট গান তার কাছে ছিল অনুভবের স্বাধীনতার মতন। তিনি রবীন্দ্রসঙ্গীতে শুধু স্বরলিপির আনুগত্য খুঁজতেন তা নয়, খুঁজতেন কথার ভিতর নাটক, নিঃশ্বাস, বিরতি, ব্যথা আর মানুষের গভীরতম একাকিত্ব। ষাটের দশকে তার গাওয়ার ধরন, লয়, ব্যবহারের স্বাধীনতা এবং পশ্চিমী বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তার পরিবেশনায় স্প্যানিশ গিটার, স্যাক্সোফোন, ক্লারিনেট, পিয়ানো, সেলোর মতন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল যা সেই সময় প্রচলিত রবীন্দ্রসঙ্গীতের ভাবনা চিন্তার বাইরে ছিল। কিন্তু এটাই তো শিল্পের সৌন্দর্য, যে শিল্পী সময়কে প্রশ্ন করতে পারেন না তিনি পথও দেখাতে পারেন না। জর্জ দা সেই প্রশ্নটাই করেছিলেন। তিনি যেন বলেছিলেন, রবীন্দ্রনাথকে মিউজিয়ামে আটকালে চলবে না, রবীন্দ্রনাথকে মানুষের বুকের ভেতর বর্তমান সময়ের নিঃশ্বাসের সঙ্গে বাঁচতে হবে, বাঁচাতে হবে। তাই আকাশ ভরা সূর্যতারা তার গলায় শুনলে মনে হয় মানুষ নিজের ক্ষুদ্রতাকে মেনে নিয়েও মহাবিশ্বের সঙ্গে কথা বলে উঠেছে। আর যে রাতে মোর দুয়ারগুলি, যেন হয়ে ওঠে এক অন্তহীন অপেক্ষার রাত। চলুন শুনে নি সেই কণ্ঠ যেখানে সুরের সঙ্গে ছিল প্রতিবাদ, আর প্রতিবাদের ভিতরেও ছিল গভীর ভালোবাসা।

0: কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথা।

0: এবার আসি 22শে অগস্টের আর এক মহিরুহের কাছে, শ্রী শম্ভু মিত্র, যিনি বাংলা থিয়েটারকে শুধু অভিনয়ের জায়গায় রাখেননি, তিনি এক করে তুলেছিলেন চিন্তার মঞ্চ, সমাজের আয়না, মানুষের আত্মপরিচয়ের প্রশ্ন। তিনি অভিনেতা, পরিচালক, নাট্যকার, আবৃত্তিকার আর বাংলা নাট্যজগতের অনন্ত অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। বাংলা মঞ্চে তার আগমন যেন এক নতুন উচ্চারণের জন্ম দিয়েছিল। আগে যেখানে নাটক অনেক সময় সংলাপের বাহুল্যে অতি নাটকীয় ভঙ্গিতে আটকে থাকত, সেখানে শম্ভু মিত্র নিয়ে এলেন সংযম, শুদ্ধ উচ্চারণ, মঞ্চ শৃঙ্খলা, আলো অন্ধকারের ব্যবহার এবং চরিত্রের মনস্তত্ত্ব। তিনি সংলাপ বলতেন না, সংলাপকে বাঁচিয়ে তুলতেন। তার কণ্ঠে শব্দের ওজন ছিল, বিরতিরও মানে ছিল, চুপ করে দাঁড়িয়ে থাকাও যেন হয়ে উঠত এক নাটকীয় ভাষা। বাংলা নাটকের ইতিহাসে তার নাম শুধু একজন অভিনেতা হিসেবে নয়, তিনি একজন ক্রিয়েটিভ থিয়েটার থিঙ্কার হিসেবে তার নাম লেখা হয়েছিল। যারা মঞ্চে আলো দেখেছেন, যারা জানেন, তারা আলো যতটা দৃশ্যমান করে অন্ধকারটাও ততটাই গভীর করে দেখতে জানেন। শম্ভু মিত্র সেই অন্ধকারের ভাষাও জানতেন। চলুন এবার সঙ্গীতে একটু ভিজে নেওয়া যাক, কারণ রবীন্দ্রনাথ, দেবব্রত বিশ্বাস, শম্ভু মিত্র এই তিন ধারাই কোথাও না কোথাও মানুষের অন্তরলোক ছুঁয়ে যায়।
1: দরজা জানলা ভেজাও যত না, আকাশই তোমায় খুঁজবে, পাল্লা সারসি ফাটলে ফুটোয় কত কাঁথাকানি গুঁজবে, আকাশ তোমায় খুঁজবে। উকি দেবে, দেবে, দেবেই, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে, যেখানে কেন রওনা হও না ঘরই নিজের ফিরবে, তেপান্তরে ও হারাতে চাইলে সেই দেয়ালেই ঘিরবে, ছাদে ঢাকা দেবে, দেবেই, যতই ভাবো না কিছু নেই, হেসেলে গোয়ালে আসরে বাসরে এ মামুলি ছক কে ছিঁড়বে, নিরুদ্দেশের পাল তুলে তবু নিজেরই সীমায় দুলবে, যেখানে কেন উদাও হও না প্রাণ তার বেড়া তুলবে, বেড়া দেবে, দেবে, দেবেই, যতই ভাবো না কিছু নেই, ছাড়া পেতে ছোট যেখানে খুঁটির বাঁধন কি করে খুলবে, আর যে ঘাটি কেন নোঙর ফেলো না সাগর তবুও ডাকবে, তরি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হওয়া ডালে লাগবে, নাড়া দেবে, দেবে, দেবেই, যতই ভাবো না কিছু নেই, ফসলের জল ঢালে যে সে মেঘি মোহমুদগর হাঁকবে, সাগর তোমাকে ডাকবে, আকাশ তোমাকে খুঁজবে, উঁকি দেবে, দেবে, দেবেই, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় বন্ধুদের কাছে একটা প্রশ্ন, শিল্প কি শুধু মঞ্চে থাকে, শুধু গানের আসরে, নাকি প্রকৃত শিল্প মানুষের জীবনে মিশে থাকে? মানুষের দুঃখ, ক্ষুধা, যন্ত্রণা, প্রতিবাদ, স্বপ্ন সব কিছু বহন করে এই শিল্প। শম্ভু মিত্রের শিল্প জীবনে IPTA অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1943 সালে তিনি IPTA এর সঙ্গে যুক্ত হন এবং 1944 সালে বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকের মঞ্চায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই নাটক বাংলা থিয়েটারে প্রচলিত ধারাকে বদলে দিয়েছিল। নবান্ন শুধু নাটক ছিল না, এটা ছিল বাংলার দুর্ভিক্ষ, মানুষের যন্ত্রণা, বেঁচে থাকা সংগ্রাম এবং সমাজের বিবেককে নাড়া দেওয়া এক আর্তনাদ। যেমন দেবব্রত বিশ্বাস সঙ্গীতকে বা রবীন্দ্রসঙ্গীতকে অভিজাত আসর থেকে টেনে এনে মানুষের ভিতরে ব্যক্তিগত স্তরে পৌঁছে দিয়েছিলেন, তেমনই শম্ভুমিত্র নাটককে মঞ্চের কাঠামো থেকে বীর করে এনে সমাজের প্রাণের সঙ্গে যুক্ত করেছিলেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সৌম্যমিত্র নামের সঙ্গে যে শব্দটি চিরকাল যুক্ত থাকবে সেটি হচ্ছে বহুরূপী। 1948 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন বহুরূপী নাট্যদল। এই দল বাংলা গ্রুপ থিয়েটার জগতে নতুন ভাষা, নতুন কাঠামো এবং নতুন মর্যাদা এনেছিল। বহুরূপী শুধু একটি নাট্যদল ছিল না, এটি ছিল এক শিল্প দর্শন। নাটককে দলগত সাধনা হিসেবে দেখা, অভিনেতা চরিত্রের গভীরে কীভাবে ঢুকতে পারে, মঞ্চসজ্জা, আলো, শব্দ, গতি সব কিছুকে একসঙ্গে ভাবা, বহুরূপীর মঞ্চেও হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের রক্তকরবী বিসর্জন, রাজা চারোধ্যায়ের মঞ্চস্থল। 1954 সালে শম্ভুমিত্রের নির্দেশনায় বহুরূপীর রক্তকরবী মঞ্চায়ন বাংলা নাট্য ইতিহাসের এক ল্যান্ডমার্ক প্রোডাকশন হিসেবে পরিচিত। আর এখানে একটা সুন্দর মিল আছে, রবীন্দ্রনাথের গানকে নিয়ে নতুন করে ব্যাখ্যা করেছিলেন দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রনাথকে মঞ্চে নতুন করে প্রাণ দিয়েছিলেন শম্ভুমিত্র। একজন আকাশভরা সূর্যতারা গিয়ে মানুষকে মহাবিশ্বের দিকে তাকাতে শিখিয়েছিলেন, অন্যদিকে রক্তকরবীর নন্দিনীকে মঞ্চে দাঁড় করিয়ে ক্ষমতার অন্ধকারের সামনে মানুষের মুক্তির স্বর তুলেছেন। এই যেন দুই ভিন্ন দরজা দিয়ে একই ঘরে প্রবেশ। ঘরটির নাম রবীন্দ্রনাথের মানবতাবাদ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

রক্তকরবী বাংলা নাট্য দর্শনের এক বিরাট জায়গা। এই নাটকে আছে ক্ষমতা, শ্রম, শোষণ, ভক্তি, ভয়, মুক্তি এবং মানুষের আত্মার ডাক। কিন্তু রক্তকরবীকে মঞ্চে জীবন্ত করে তোলা সহজ কাজ ছিল না, কারণ এটি শুধু গল্প নয়, এটি প্রতীকের নাটক, দর্শনের নাটক, কবিতার নাটক। শুভমিত্র সেই কঠিন জায়গাটাই, সেই কাজটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি বুঝেছিলেন রবীন্দ্রনাথকে মঞ্চে আনতে শুধু সংলাপ বললেই হবে না, তার ভাবনাকে দৃশ্যমান করে তুলতে হবে। মঞ্চের অন্ধকার, আলো, চরিত্রের চলন, শব্দের উচ্চারণ, বিরতির পরিমাপ, সব কিছু তৈরি করতে হবে এমনভাবে যা এনে দেবে এক নতুন অভিজ্ঞতা। শুভমিত্রের রক্তকরবী মঞ্চায়ন হয় 1954 সালে, বহুরূপীর অন্যতম শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে। ভাবুন তো, একদিকে জর্জদা যখন রবীন্দ্রসঙ্গীতের প্রতিটি শব্দে ব্যক্তিগত আরতি, গভীরতা আর স্বাধীন ব্যাখ্যা এনে দেন, অন্যদিকে শুভমিত্রের রবীন্দ্রনাথের নাটককে মঞ্চে এনে জীবন্ত মানুষের লড়াই পরিণত করেন। এখানেই দুই শিল্পীর মিল। শিল্পীর প্রতি শ্রদ্ধা মানে তাকে শুধু মেনে নেওয়া নয়, তাকে নিজের সময় নতুন করে জাগিয়ে তোলা, এটাই তো সত্যিকারের শ্রদ্ধা। তারা রবীন্দ্রনাথকে নিজেদের শিল্পসত্তার ভিতর দিয়ে নতুন করে আবিষ্কার করেছেন।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমি মাটি হতে হেফায় সেফায় মানুষের মুক্তির বিপন্ন পায় আমি মাটি হতে হেফায় সেফায় মানুষের মুক্তির বিপন্ন পায় আমার রক্ত ধরে ভেসে ভেসে বন্ধারে সব মোর গঙ্গারে গৌরে সুমায় আমার রক্ত ধরে

0: সমমিত্রের কথা বলবো, শাওলি মিত্রের কথা বলবোই না, তাহলে তো গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। তৃপ্তি মিত্র ছিলেন বাংলা থিয়েটারের নিজস্ব মহিমায় উজ্জ্বল এক নাম। তিনি শুধু শম্ভুমিত্রের সহধর্মিনী নন, তিনি ছিলেন শিল্পযাত্রার সহযাত্রী। তাদের কন্যা শাওলী মিত্র নাট্যজগতের একজন বিরাট ব্যক্তিত্ব, একজন সাধিকা, অভিনেত্রী, নির্দেশকও বটে। প্রায়ই আমরা বড় শিল্পীদের একা দেখি, কিন্তু শিল্পের পেছনে এক পরিবেশ, এক পরিবার, এক সহযাত্রা, এক মনোনিবেশ, এক সমবেত সাধনা রয়েছে, আমরা দেখতে পাই না। শম্ভুমিত্র তৃপ্তি মিত্রের শিল্পজীবন সেই অর্থে বাংলা নাটকের ইতিহাসে এক যুগল অধ্যায়। তারা মঞ্চকে শুধু পেশা করেননি, জীবন বানিয়েছিলেন। এখানেই জর্জদার সঙ্গে তাদের এক অদ্ভুত মিল আছে। জর্জদার জীবনেও ছিল একরোখা শিল্প সাধনা, স্বীকৃতি, বিতর্ক, বাধা, অসুস্থতা, সব কিছুর মাঝেও তিনি নিজের কণ্ঠকে বদলাননি, বদলাতে দেননি, সেই সত্তাকে ধরে রেখেছেন। শম্ভুমিত্র নিজের নাট্যদর্শনের সঙ্গে আপোষ করেননি। তাদের দুজনের কাছ থেকে আমরা শিখি, শিল্পী হওয়া শুধু প্রতিভাবান হওয়া নয়, শিল্পী হওয়া মানে নিজের বিশ্বাসের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, দাঁড়াতে পারা। যখনই সবাই বলে এভাবে হবে না, এভাবে নয়, তখনই নিজের ভিতরের কণ্ঠকে শুনতে পারা, আর সেই কারণেই তারা আজও প্রাসঙ্গিক।
1: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইক ধান খেতে আর ব্যস্ততা নাইক, আর হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,

0: শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20-20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

লক্ষ লোকের চলার আগুনে বাংলার পথ জ্বলে, লক্ষ লোকের চলার আগুনে বাংলার পথ জ্বলে, ওই তারা চলে দলে দলে।

0: আচ্ছা বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করছি, যত আজকের পর্বে আমরা এগোচ্ছি ততই বুঝতে পারছি দেবব্রত বিশ্বাস আর শম্ভমিত্রকে আলাদা করে দেখা যায় ঠিকই, কিন্তু তাদের শিল্পচিন্তার ভিতরে রয়েছে এক আশ্চর্য মিল। দেবব্রত বিশ্বাসের গানে নাটক ছিল, আর শম্ভমিত্রের নাটকে গান ছিল না হয়তো, কিন্তু ছিল সুর, ছন্দ, উচ্চারণের সঙ্গীত। জর্জদা যখন গান গাইতেন, তিনি শুধু সুর ধরতেন না, তিনি শব্দের আবেগ, বাক্যের বাঁক, নিঃশ্বাসের লয় সব কিছু নিয়ে তৈরি করতেন এক নাটকীয় পরিবেশ। আর শম্ভমিত্র যখন সংলাপ বলতেন, সেখানে শুধু উচ্চারণ থাকতো না, থাকতো তাল, মাপ, ওঠানামা, বিরতি, মডিউলেশন যেটাকে বলে, বা প্রায় সঙ্গীতের মতনই একটা বিশেষ ইমোশন। এই জন্যেই বলা যায় একজন ছিলেন কণ্ঠের নাট্যকার আর একজন ছিলেন নাটকের কণ্ঠশিল্পী। দুজনেই বাংলা সংস্কৃতিকে শিখিয়েছিলেন, শুধু সুন্দর করে বলা বা গাওয়ায় যথেষ্ট নয়, সত্যি করে শিল্পের লাগে ব্যাখ্যা, লাগে ভিতরের আগুন, লাগে নিজের সময়ের সঙ্গে কথা বলার সাহস।
1: মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো, একগুচি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে, দাহিন অলোকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে, বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিই খোঁটা, আমারই দোয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পরিতে করেছ ভুল। আর একটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই, একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণবরণ আমেন গোটা কত, গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তাহক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আসা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা, উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও, যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়, বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা, এ সমস্তই কবিতার কৌশলে, মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে, মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হল, বাগানের ঘাটে গাধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরিয়াছে দূরে শাড়ি, কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা শ্বেত করবীর গুচ্ছ কর্ণ মূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি। আজ এই চিঠি লিখিছে তো সেই কবি, গধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে। ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছো ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেন রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাকনের রিন রিন, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বন্ধুরা, আজকের আড্ডা জাংশনে এই বিশেষ পর্ব শেষ করার আগে মনে হয় একটু ভেবে দেখা দরকার, 22শে আগস্ট কেন এত বিশেষ। কারণ এই দিনে জন্ম নিয়েছিলেন দুই মানুষ যারা বাংলা সংস্কৃতির দুই ভিন্ন ভুবনকে বদলে দিয়েছিলেন। একজন দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীতকে যিনি শুধু গান হিসেবে রাখেননি, তিনি তাকে করেছেন ব্যক্তিগত, মানবিক, নাটকীয়, গভীর এবং কখনো কখনো বিদ্রোহী। আর একজন শম্ভু মিত্র, বাংলা নাটককে তিনি শুধু গল্প বলার মাধ্যম রাখেননি, তিনি তাকে বানিয়েছিলেন চিন্তার মঞ্চ, সময়ের প্রশ্ন, মানুষের আত্মসমর্পণ, আত্মসম্মানের উচ্চারণের মঞ্চ। শম্ভু মিত্র সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, পদ্মভূষণ সহ বহু সম্মানে সম্মানিত হয়েছিল। এই দুই শিল্পী, এই দুই কিংবদন্তি আমাদের শিখিয়েছেন শিল্প কখনো শুধু বিনোদন নয়, শিল্প স্মৃতি, শিল্প প্রতিবাদ, শিল্প প্রশ্ন, শিল্প ভরসা, আর সবচেয়ে বড় কথা, শিল্প মানুষের ভিতরে মানুষটাকে জাগিয়ে তোলার শক্তি। আজ দেবব্রত বিশ্বাস ও শম্ভু মিত্রকে জানাই আড্ডা জাংশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। যতদিন বাংলা গান থাকবে, যতদিন বাংলা মঞ্চ থাকবে, যতদিন রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কারের চেষ্টা থাকবে, ততদিন জর্জ বিশ্বাস ও শম্ভু মিত্র আমাদের সঙ্গে থাকবেন, কখনো সুরে, কখনো সংলাপে, কখনো আলোয়ে, কখনো অন্ধকারের ভেতরে ভেসে থাকা এক গভীর কণ্ঠে, কখনো আড্ডা জাংশনে radiobanglanet.com-এ। আমি শুভায়ন আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, গান শুনুন, নাটক দেখুন, আর শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন নিজের ভিতরে।

চুনি কানো দাওয়ায় সোনা রং ধান ভানবার, গান দিও কিছুনি কানো দাওয়ায় সোনা রং ধান ভানবার। চলো চলো দিঘি সাগরে সাহস পান্না, রং দিও কিছু অগ্রাণী রোদে মাঠে মাঠে সোনা বানবার।

আমার কিছু সুবিও প্রিয়ার দু চোখে স্বপ্নে দামাল শিশুর আলো।

সালটা ছিল 1921-22। সেই সময় ওই পাঞ্জাব প্রদেশের কাছাকাছি অর্থাৎ উত্তর ভারতে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু কেউই ভাবেনি যে ব্যাপারটা এতটা গভীরতা অর্জন করবে। সেই সময় দয়ারাম সাহানি, যিনি কিনা সেই এক্সপেরিমেন্টের, সেই আর্কিওলজিক্যাল সার্ভের হেড ছিলেন, তিনি একটি জায়গায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ করছিলেন। করতে করতে তিনি কিছু উপাদান পান। পরবর্তীকালে সেই উপাদান টেস্টিং করার পরে প্রত্যেকের মুখের ভাষা পাল্টে যায়। ইনফ্যাক্ট অনেকের মুখের ভাষা থেকে কথাই বেরোনি। তার কারণ হচ্ছে যে অবজেক্টগুলো পাওয়া গিয়েছিল তার বয়স ছিল আনুমানিক 4,500 বছরের পুরনো। আর তখনই বোঝা যায় যে ভারতীয় সভ্যতা ঠিক কতটা পুরনো, কতটা প্রাচীন। তো রেডিও বাংলানেট.com এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এতক্ষণ যে গল্পটা আপনাকে বললাম সেটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের সূচনা পর্বের কথা। তো 1921-22 খ্রিস্টাব্দে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে। কিন্তু তারপরে যত খনন কার্য হয়েছে ততই লোকজন অবাক হয়ে গিয়েছেন, এইরকম সুন্দর একটি শহর কি করে আজ থেকে 4,500 বছর আগে তৈরি করা হয়েছিল। এবং তারই সঙ্গে কিন্তু রয়ে গিয়েছে বেশ কিছু আনসলভড মিস্ট্রি এই হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো সেরকমই কিছু আনসলভড মিস্ট্রির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

হরপ্পা সভ্যতা যখন খনন কার্য হচ্ছিল তখন দয়ারাম সাহানি কিছু লাল রঙের পাথরের টুকরো পান, অনেকটা ওই চকলেট কিউবের মতন দেখতে। আর সেখানেই কিন্তু দানা বেঁধে আছে একটি অমীমাংসিত রহস্য। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো এখনো পর্যন্ত সমাধান করা সম্ভবপর হয়নি। তো তার মধ্যে এটা অন্যতম একটি রহস্য, যেটা হলো কিছু লাল রঙের পাথরের টুকরো, যেগুলো হরপ্পা সভ্যতার আপার লেভেলে পাওয়া গিয়েছিল। কিন্তু সেই লাল রঙের পাথরের টুকরোগুলোর ব্যবহারটা কোথায় ছিল সেটা কিন্তু সভ্যতার আর কোথাও কোনো রকম নিদর্শন মেলেনি। কিন্তু সেই পাথরগুলো হরপ্পা সভ্যতার সময়কারী, তাহলে সেগুলো কোন কাজে ব্যবহার হতো, এখানেই তো রহস্যটা দানা বেঁধে আছে। তো এরকম আরও অনেক রহস্য আছে হরপ্পা সভ্যতাকে নিয়ে, সেরকমই আরও একটি রহস্যের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। বাংলার গান বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় অনেক জিনিস পাওয়া গিয়েছিল, তার মধ্যে ছিল একটি নেকলেস। নেকলেসটা ছিল দুই ভাগে বিভক্ত, কিন্তু বোঝা যেত যে গোটাটাই একটাই নেকলেসের অংশ। কিন্তু যেখানে রহস্যটা দানা বেঁধে আছে সেটা হলো, হাজার চেষ্টার পরেও কিন্তু সেই নেকলেসটা জোড়া সম্ভব হয়নি। ইনফ্যাক্ট বর্তমান যুগে তার থ্রিডি ডাইমেনশন নিয়ে, তার থ্রিডি পিকচার নিয়ে সায়েন্টিস্টরা চেষ্টা করেছেন সেই নেকলেসকে যদি কোনো রকমে একদম কমপ্লিট লুকটা আনা যায়, কিন্তু তারাও এখনো পর্যন্ত সম্ভবপর হননি, অর্থাৎ সাকসেসফুল হননি। তাহলে এই নেকলেসটা ঠিক কিভাবে কমপ্লিট হয়েছিল সেটা নিয়েও কিন্তু রহস্যের পাহাড় জমে আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হরপ্পা সভ্যতার কিছু রহস্যের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো এখনো পর্যন্ত সমাধান হয়নি। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: যে কথা বলছিলাম যে হরপ্পা সভ্যতায় অনেক ধরনের জিনিস পাওয়া গেছে, তার মধ্যে কিছু মূর্তিও পাওয়া গিয়েছিল। কিন্তু তার মধ্যে এমন কিছু মূর্তি ছিল যেগুলোকে ঘিরে এখনো পর্যন্ত রহস্য দানা বেঁধে আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রির কথা। তো যে কথা বলছিলাম যে কিছু মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল এবং সেখানে দেখা গেছে যে কিছু মূর্তির মাথায় অনেকটা মুকুট জাতীয় জিনিস রয়েছে, কিন্তু সেই মুকুট জাতীয় জিনিসটা ঠিক কি, কোনো হেড ড্রেস, সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত রহস্যের কোনো জট ছাড়েনি। তার কারণ হরপ্পা সভ্যতায় মানুষজন যে মুকুট ব্যবহার করতেন না এ কথা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই হেড ড্রেসগুলো ঠিক কি, সেই নিয়েও কিন্তু অজস্র রহস্য দানা বেঁধে আছে। তো এরকমই আরও অনেক রহস্যের কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করতে থাকবো আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: মন্দ ভালোয় দিশেহারা, এক রোখা দিন লাগাম ছাড়া রুটিন ছোটায়, রাস্তা ছোটে হাজার দিকে, শহর জোড়া এই ট্রাফিকের ছুটি কোথায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট.কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হরপ্পা সভ্যতায় একদম শহরের মাঝামাঝি বালির ওপর তৈরি করা একটা বিশাল এইচ শেপ ডিশ পাওয়া গিয়েছে, মানে অনেকটা ওই ওয়াইন গ্লাসের মতন, কিন্তু ওপরটা অতটা গোল নয়, একদম ফ্ল্যাট। এখন সেই যে বিশাল স্ট্রাকচারটি, তার মাঝখানে কিন্তু একটা ছিদ্র ছিল। এখন সেই ব্যাপারটা কেন ছিল, এই নিয়ে অনেকেই অনেক স্পেকুলেট করেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিক উত্তর পাওয়া সম্ভবপর হয়নি। তো এরকমই আরও অনেক রহস্য দানা বেঁধে আছে হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমি হারানো সুরের আড্ডার আসরে গৌরব আপনার সঙ্গে জুড়ে দিয়েছি এরকমই কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে আড্ডা, এই আমাদের হারানো সুরের আড্ডার আসরে হরপ্পা রহস্যকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হরপ্পা সভ্যতায় কিন্তু বেশ কিছু সিল পাওয়া গিয়েছে, অর্থাৎ গালার ওপর যে সিল ব্যবহার করা হয়, এবং সেখানে কিছু জন্তু জানোয়ারের ছবি আছে যেগুলোকে আমরা প্রায় প্রত্যেকটাকেই চিনি। আগে হ্যাঁ, প্রায় প্রত্যেকটাকে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হরপ্পা সভ্যতার কিছু আনসলভড মিস্ট্রিকে নিয়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে সিলে ব্যবহৃত কিছু ছবি, যার মধ্যে এমন কিছু জন্তু জানোয়ার আছে যাদের কিনা এখন দেখাই পাওয়া যায় না। ইনফ্যাক্ট সেগুলো আমরা মিথ হিসেবে ধরে নিয়েছি, যেমন ধরুন ইউনিকর্ন। এরকম ইউনিকর্নের কিন্তু বেশ কিছু ছবি পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সিলে খোদাই করা অবস্থায়, আর সেখানেই রহস্যটা দানা বেঁধে আছে। তাহলে কি তৎকালীন যুগে ইউনিকর্নের উপস্থিতি ছিল নাকি পুরোটাই কাল্পনিক? সেই নিয়েও কিন্তু অনেক রহস্য, অনেক কথা, অনেক গল্প আছে। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু রহস্যজনক ঘটনা এই হরপ্পা সভ্যতাকে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।